আকাশবাণী কৈলা শহর, আজ সোমবার, পয়লা আষাঢ় 1948 শকাব্দ, 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 22শে জুন 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 25 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে।

লাইব্রেরি সম্বন্ধে কিছু বলতে হলে প্রথমেই বলতে হয় যে বই সংগ্রহ করা ভালো বটে, কিন্তু আসল জিনিস হচ্ছে পড়া। আগেকার দিনে পড়িয়া আর পড়াইয়া পণ্ডিতেরা জ্ঞান বিস্তার করতেন, কিন্তু তখন অনেক অসুবিধা ছিল। আজকাল আর লেখাপড়া শিখবার জন্য, জ্ঞানার্জন করবার জন্য কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে যাওয়ার আবশ্যকতা নেই। বিশ্ববিদ্যালয়ের ছাপ না হলে কিছু হবে না, এ কথা বলা চলে না। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ডিগ্রিধারীর অজ্ঞানতা ঢেকে রাখবার আবরণ মাত্র। বিশ্ববিদ্যালয়ের ছাপ না থাকলেই একমাত্র লাইব্রেরির উপযুক্ত ব্যবহার দ্বারা ঘরে বসেই যথেষ্ট জ্ঞান সঞ্চয় করা যেতে পারে। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলির একমাত্র কাজ যেন গ্রাজুয়েট তৈরি করা, কিন্তু আমাদের দেশে বহু লোক আছেন এবং এখনও আছেন প্রতিভায় উজ্জ্বল, তাদের বিশ্ববিদ্যালয়ের ছাপ ছিল না। যেমন কেশবচন্দ্র সেন, প্রতাপচন্দ্র মজুমদার, রবীন্দ্রনাথ, গিরিশচন্দ্র ঘোষ, শরৎচন্দ্র প্রভৃতি। মেকলে বিলেত থেকে ভারতবর্ষে আসবার পথে জাহাজে বিস্তর বই পড়ে ফেলতেন, তখনও সুয়েজখালের পথে ভারতে আসবার রাস্তা হয়নি। বিলেত থেকে ভারতে আসতে হতো কেপ অফ গুড হোপ ঘুরে, তাতে বহু সময় লাগত। এই দীর্ঘ সময়ে জাহাজেই তার হাজার হাজার বই পড়া হয়ে যেত। গিবন অক্সফোর্ড গিয়েই ফিরে এসেছিলেন, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তাঁর ছিল না, কিন্তু তার মতো জ্ঞানী কয়জন? তিনি অক্সফোর্ড থেকে ফিরে এসে লাইব্রেরিতে বসে জ্ঞান অর্জন করেছিলেন, সেই জ্ঞানের ফল পৃথিবীতে দিয়ে গেছেন। রোমক সাম্রাজ্যের পতনের ইতিহাস এক অতি অপূর্ব জিনিস। বিশ্ববিখ্যাত জ্ঞানী জনসন নিতান্ত দরিদ্র ছিলেন, দুবেলা তাহার আহার জুটত না। একদিন তিনি তাহার পুস্তক প্রকাশকের কাছে কিছু টাকা ধার চেয়ে এক পত্র লিখেছিলেন, নিচে সই করেছিলেন খাদ্যহীন। এই জনসন লাইব্রেরিতে পড়ে পড়ে জ্ঞানবান হয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করার তাঁর সঙ্গতি ছিল না। মহাপণ্ডিত কার্লাইয়ের বাড়ি ছিল স্কটল্যান্ডে, তাঁর পিতা রাজমিস্ত্রির কাজ করতেন, অতি দরিদ্র ছিলেন এরা। কার্লাইল বলতেন, রক্ষে যে আমি জমিদারের ছেলে হয়ে জন্মাইনি তাই মানুষ হয়েছে। তার পিতা তখন তাকে এডিনবরার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের জন্য পাঠিয়েছিলেন। সেখানে এসে তিনি বললেন, একমাত্র গণিত ও প্রকৃতিবিজ্ঞানের অধ্যাপক ছাড়া এখানে আর মানুষ কেহ নাই। তবুও যে তিনি এডিনবরায় রয়ে গেলেন তার কারণ হচ্ছে এই যে এডিনবরায় খুব ভালো একটা লাইব্রেরি ছিল। তিনি সেই লাইব্রেরিতে বসে নিজের চেষ্টায় ইটালিয়ান, কেল্ট ও জার্মান ভাষা শিখেছিলেন। ভারতবর্ষে যে কয়জন মহামহা দার্শনিক পণ্ডিত আছেন, কেউই বিদেশে গিয়ে জ্ঞান অর্জন করে পণ্ডিত হননি। এদের কারণ নামের পিছনে ক্যান্টোব্যাকশন নেই, এরা ভারতে থেকে লেখাপড়া করে পণ্ডিত হয়েছেন। অনেক জাপানি লন্ডনে যায় বিদেশ থেকে জ্ঞান আহরণ করে আনতে। তাদের কাউকে যদি কেউ জিজ্ঞাসা করে, তুমি কি লন্ডনের ডাক্তার উপাধি নিতে এসেছ, তবে সে চটে যাবে। সে তৎক্ষণাৎ জবাব দেবে, কেন, আমাদের দেশে ডক্টরেট কি কিছু নয় যে আমরা বিদেশের উপাধির জন্য লালায়িত হব? আমরা যে বিদেশি ডিগ্রির জন্য ব্যস্ত হই সেটাও আমাদের দাস মনোভাবের ফল। আসল জিনিস হচ্ছে জ্ঞানস্পৃহা। পড়াশোনা করতে চাইলে আমাদের যেসব লাইব্রেরি আছে তাতেও যথেষ্ট বই পাওয়া যায়। কলিকাতার ইম্পেরিয়াল লাইব্রেরি ও ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে আমি বছরে অন্তত 1000 বই নিয়ে পড়ি, পড়ি নোট করি, যেন রাত পোহালে আমার এমএ এক্সামিনেশন। দেশে যেসব লাইব্রেরি আছে তারও সদ্ব্যবহার দেশের লোক করে না, সারবান বই খুব কম লোকই পড়ে। আমাদের দেশে শিক্ষালাভের আরেকটি প্রকাণ্ড বাধা এই যে আগে ইংরেজি ভাষা শিখে তারপর অন্য সব শিক্ষা করতে হয়। ইংরেজি শিখিতে কি সময় নষ্ট, কি পরিশ্রম! কোনো ইংরেজকে যদি বলা হয় যে তোমাকে জার্মানি শিখে তারপর সেই ভাষার মারফত অপর যা কিছু শিখতে হবে, তবে সে ওই কথাকে পাগলের প্রলাপ বলে ভাববে। অথচ এই বিষম অস্বাভাবিক শিক্ষা প্রণালী আমাদের দেশে চলে আসছে, বাংলা ভাষায় সব শেখা যায়। প্রত্যহ নিয়মিতভাবে 2 ঘন্টা পড়লে বছরে একটা সাধারণ লাইব্রেরির সমস্ত বই পড়ে শেষ করা যায়। নিজের চেষ্টাতেই

0: লোকে জ্ঞানবান হতে পারে, পরের আর সাহায্য আবশ্যক হয় না। ইংরেজিতে একটা কথা আছে, মানুষের সঙ্গী দেখিলেই তাকে চেনা যায়। আমি বলি, মানুষ কী বই পড়ে তা দেখলেই তাকে চেনা যায়। আসল কথা হচ্ছে পড়া দরকার, যাকে বলে অয়েল ইনফর্মড, তাই হওয়া দরকার। অয়েল ইনফর্মড না হতে পারলে লেখাপড়া শেখার কোনো সার্থকতা নেই।
1: অমৃতবাণীতে আজ শুনলেন প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ।

সাথে তো গান শুনলেন। এখন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

কতক্ষণ শুনছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি, সকাল 7টায় সুপ্রভাত। ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা শুনবেন 7:10। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 7:25। 7:35 আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ, আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ 7:40, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত সমাচার প্রভাত শুনবেন 8:00। প্রভাতী সংবাদ দিল্লি কেন্দ্রের 8:15। 8:30 উত্তর পূর্বাঞ্চল শিলং কেন্দ্রের ইংরেজ সংবাদ রিলে করে শোনানো হবে।

আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 8:40 সকাল 9টায় দিল্লি কাণ্ডের হিন্দি এবং ইংরেজি সংবাদ, 9:30 আকাশবাণী মুম্বাই কাণ্ডের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সকাল 11টায় লাইভ ফোন অনুষ্ঠান সুরের বেলা, 12:05 যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী, বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন 12:30, দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, ক্ষেত্রমালা শুনবেন 1:05, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, গজল শুনবেন 1:40, দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন 2:15, 2:30 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, বিকাল 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 3:05 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরে শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থী আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 7টায়, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ 7:45 এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ শুনবেন 8:30, রাত 9টায় দিল্লি কাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন আধুনিক গান, শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন 9:30, রাত 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন দেশাত্মবোধক গান, দিল্লি কাণ্ড থেকে সম্প্রচারিত হবে বিশ্ব সংবাদ 10:20, 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি এবং অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz আকাশবাণী কৈলাসহর কাণ্ড থেকে। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে সুপ্রভাত। সুপ্রভাত অনুষ্ঠানে শুনলেন বিভিন্ন পত্রিকার শিরোনাম। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম, হিজবুল্লাহ অশান্তি পাকান।

বন্ধ না করলে আমরা ইরানে ফের হামলা করব। সুইজারল্যান্ডের বৈঠকের মাঝেই হুঙ্কার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের। বিশ্বকাপে পাওয়া গেল আসল স্পেনকে, নেমেই নজর করলেন ইয়ামাল। সৌদি আরবকে 4 গোল স্পেনীয়দের। গভীর সমুদ্রে দুঃসাহসিক অভিযান বিস্ফোরণে ওকেজ রাশিয়ার $2,000 কোটি পাইপলাইন। পদার্থবিদ্যার প্রশ্ন কঠিন, পরীক্ষা দিয়ে বেরিয়ে বললেন পড়ুয়ারা। দেশ জুড়ে নির্বিঘ্নে সম্পন্ন হল নিট ইউজি। রেড রোডে যোগাভ্যাস মোদির, একাধিক আসন অনুশীলন। ভবিষ্যতের কথা ভেবে শক্তি বাড়াচ্ছে ভারত। দেশীয় প্রযুক্তির 3 যুদ্ধজাহাজ উদ্বোধনের পর একথা বললেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাঝ আকাশেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস, রণতরীর সলিল সমাধি, দুর্দর্শ জোড়া হাতিয়ারে শক্তি প্রদর্শন ভারতের। এখন ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র পত্রিকার শিরোনাম, আইন শৃঙ্খলা বজায় রাখতে মুখ্যমন্ত্রী মানিক সাহা, নিরাপত্তা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। সহিংসতা নিয়ন্ত্রণে বিএসএফ, আসাম রাইফেলস, টিএসআর মোতায়েন করা হয়েছে। সোনামুড়ায় বাল্যবিবাহ মামলা, অভিযুক্ত গ্রেপ্তার।

এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 35 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। আজ ত্রিপুরার অধিকাংশ জেলায় আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আর্দ্রতা বেশি থাকবে এবং আবহাওয়া ব্যবসা অনুভূত হতে পারে। জেলাভিত্তিক অবস্থা: আগরতলা, সিপাহীজলা, গুমতে মাঝে মাঝে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। ঊনকোটি, উত্তর ত্রিপুরা, ধলাইয় এই মেঘলা আকাশ, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি। দক্ষিণ ত্রিপুরার বিক্ষিপ্ত এলাকায় বৃষ্টিপাত ও দমকা হাওয়া হতে পারে।

শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা। অনুষ্ঠানের প্রথম শিল্পী গুলশান কুমার।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনছিলেন গুলশান কুমারের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ পড়ে আকাশবাণী আগরতলা কেন্দ্রের বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। ফিফা বিশ্বকাপ ফুটবলে

0: নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি, উরুকুয়ে কাবুভারদের খেলা 2-2, গোলশূন্য বেলজিয়াম ইরান, সৌদি আরবকে 4-0 হারালো স্পেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতীয় নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত 3টি প্ল্যাটফর্ম INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার সময় তিনি গতকাল কথা বলেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশায় এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে নির্মিত এই জাহাজগুলির লক্ষ্য হল যুদ্ধকালীন অভিযান, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়ানো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার নীতিগত ক্ষেত্রে বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে জাহাজ নির্মাণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
1: ভারত আপনে পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা, ইসলিয়ে ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা, নই ক্ষমতা তৈয়ার কর রাহা, নই কানেক্টিভিটি বানা রাহা হ্যায়, নদী জলমার্গ।

0: দেশে জাহাজ নির্মাণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
1: ভারত আপনে পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা ইসলিয়ে ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা নই ক্ষমতা তৈয়ার কর রাহা নই কনেক্টিভিটি বানা রাহা নদী জলমার্গো কা বিস্তার কর রাহা মল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিসা হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নৌবাহিনীতেই তিনটি জাহাজের অন্তর্ভুক্তি ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস 2026কে একটি বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়াম বিভিন্ন দেশের সর্বস্তরের মানুষকে একত্রিত করছে। এই ঘটনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই দিনটি ভবিষ্যতে আরও বেশি মানুষকে তাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, ইসরায়েল, কাতার, ডেনমার্ক, ব্রাজিল প্রভৃতি দেশে ভারতীয় দূতাবাস এবং স্থানীয় বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক যোগ দিবস পালন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিবপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন। সকাল 8টা পর্যন্ত তিনি ওই উদ্যানে সাফারি করবেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করবেন। এছাড়া তিনি সাহারিয়া উপজাতির প্রতিনিধি এবং স্থানীয় বনবিভাগের কর্মী ও ট্যুরিস্ট গাইডদের সঙ্গে মতবিনিময় করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারত সহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা, বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা সমস্যা। এতে জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা শুরু হচ্ছে। সর্বভারতীয় স্তরের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা চলবে 30 জুন পর্যন্ত। প্রতিদিন 2টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ, জিআরএফ, সহকারী অধ্যাপক পদে নিযুক্তির জন্য যোগ্যতা অর্জন এবং পিএইচডি কোর্সে ভর্তির লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ ইউজিসি নেট পরীক্ষাটি আয়োজন করে। এনটিএ পরীক্ষা প্রার্থীদের তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এবং পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিবরণ সতর্কতার সঙ্গে যাচাই করে নিতে পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ফলাফলগুলি পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। গতকালই মোট আবেদনের 87%-এরও বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট আবেদনগুলির ফলাফলও ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে সিবিএসই জানিয়েছে। আবেদনের জন্য যাবতীয় তথ্য https://results.digilocker.gov.in ওয়েবসাইটে দেখা যাবে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উল্লেখ্য, বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম বিজেপি এরাজ্যে ক্ষমতায় এসেছে। স্বভাবতই তাদের প্রথম বাজেট নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে জনমানসে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডে বার্গেনস্টক রিসর্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। আলোচনা এখনও চলছে বলে খবর। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইরানের নেতৃত্বে রয়েছেন স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের পারমাণবিক কর্মসূচি ছাড়াও ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়েও এই বৈঠকে কথা হবে বলে মনে করা হচ্ছে। লেবাননের পরিস্থিতি এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, কূটনৈতিক বার্তালাপে ইতিবাচক ইঙ্গিত মিলছে, তবে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাপারে এখনও মতপার্থক্য রয়ে গেছে। ইথিওপিয়ার ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। ইথিওপিয়ার জাতীয় নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রসপারিটি পার্টি প্রতিনিধি পরিষদের 501টি আসনের মধ্যে 438টিতে জয়লাভ করেছে। আগামী অক্টোবরে নতুন সংসদের অধিবেশন বসার কথা রয়েছে।

উল্লেখ্য, 1 জুন সেদেশে সংসদীয় নির্বাচনে ভোট নেওয়া হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপর লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের চাপ বাড়ছে। একই সঙ্গে সমালোচকরা অ্যান্ডি বার্নহ্যামকে ওই পদের উত্তরসূরি করার দাবি জানিয়েছেন। এদিকে কিয়ার স্টারমার পার্টির নেতৃত্বের পদ ছাড়তে নারাজ। আফগানিস্তানের পূর্বাঞ্চলের পারওয়ান প্রদেশে একটি পথ দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 7 জন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফজুল রহিম মুশকেনিয়ার জানিয়েছেন, কোহি সাফি জেলার মন্দিকুল অঞ্চলে একটি গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চালক নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত কাবুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কর এবং সুনেলিতা টপ্পো। প্রতিযোগিতা জুড়ে ভারত অপরাজিত ছিল। নেশনস কাপে এই খেতাব জয়ের ফলে ভারতীয় মহিলা দল হকি প্রো লিগের পরবর্তী সিজনে জায়গা করে নিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের FIH প্রো লিগ হকিতে রটারডামে অনুষ্ঠিত শেষ ম্যাচে গতকাল ভারত নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন যুবরাজ সিং, অভিষেক এবং রাজিন্দর সিং। অধিনায়ক হার্দিক সিং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। প্রথমার্ধের শেষে নিউজিল্যান্ড 1-0 গোলে এগিয়ে। এদিকে গতরাতে গ্রুপ এইচ এর ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবোভার্দের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়। কেভিন পিনা 21 মিনিটে গোল করে প্রথমে কাবোভার্দেকে এগিয়ে দেন। 44 মিনিটে উরুগুয়ের হয়ে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহ। প্রথমার্ধের সংযুক্ত সময় অগাস্টিন ক্যানোবিও আবার গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন। কাবোভার্দের হেলিও ভারেলা 61 মিনিটে গোল শোধ করেন। গ্রুপ জির ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 10 মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন লামিন ইয়ামাল। 21 ও 24 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারবাল। 49 মিনিটে ইরানের হাসান আল তাম্বাক্তি একটি আত্মঘাতী গোল করেন। গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই ভাবনায় ভারত সহ সারা বিশ্বে গতকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের সহযোগিতায় ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অনুসারে 100টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ যোগ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনের কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। হাজার হাজার মানুষ সকালের এই যোগ ব্যায়ামে যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন, যোগ শুধু শারীরিক ব্যায়াম নয় বা কোনো নির্দিষ্ট বয়সের মানুষের জন্য সীমাবদ্ধ নয়। যোগ আমাদের ভারসাম্যপূর্ণ জীবনযাপন এবং মানসিক স্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সুস্থতার পথ খুঁজে পেতে সাহায্য করে।
1: যোগ কেবল শারীরিক শ্রম কা সাধন নহিঁ হ্যায়, যোগ কিসি এক আয়ু বর্গ কে লিয়ে সীমিত ভি নহিঁ হ্যায়। ভারত মে হম জানতে হ্যায় অর দেখতে আয়ে হ্যায়, যোগ মানব কে জীবন কা চেতনা কে সাথ ঊর্জা কে সাথ এক প্রকাশ ভি হ্যায়।
0: এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সকালে আগরতলার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রদর্শনী হলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং রাজ্য আয়ুষ মিশনের সহযোগিতায় আয়োজিত যোগ দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। ভারতীয় সেনাবাহিনীর রেড শিল্ড ডিভিশন গতকাল আগরতলায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

করেছে। কর্মসূচিতে অংশ নেন সেনার বিভিন্ন ইউনিটের জওয়ানো আধিকারিকরা। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের অধীনে সমস্ত বিএসএফ ক্যাম্পাস ও সীমান্ত চৌকিতেও আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। ধর্মনগরের গৌরীশঙ্কর রায় স্পোর্টস ইন্টার হলে উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক যোগ দিবস পালিত হয়। দক্ষিণ জেলায় মূল অনুষ্ঠানটি হয় বিলোনিয়ার বিকেআই মাঠে। জোলাইবাড়ির রামঠাকুর আশ্রমে জোলাইবাড়ি ব্লক ভিত্তিক যোগ দিবস পালিত হয়। ঊনকোটি জেলাতে মূল অনুষ্ঠানটি হয় কৈলাসহরের প্রত্ন পর্যটন ক্ষেত্র ঊনকোটিতে। জিরানিয়ায় বীরেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হয় যোগ দিবসের অনুষ্ঠান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু চৌরিলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সিপাহীজলা জেলা ভিত্তিক আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। সিপাহীজলা জেলা প্রশাসন এবং জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব ও অক্লান্ত প্রচেষ্টার ফলেই আন্তর্জাতিক যোগ দিবস বাস্তবে রূপ পেয়েছে। তিনি আরও বলেন, যোগ দিবসের লক্ষ্য হল মানসিক চাপ মুক্ত ও নেতিবাচকতা মুক্ত একটি সমাজ গড়ে তোলা। আজ থেকে শুরু হচ্ছে অন্যতম শক্তিপীঠ আসামের কামাখ্যা মন্দিরে চারদিন ব্যাপী অম্বুবাচী উৎসব। ত্রিপুরাতেও অম্বুবাচী উৎসবে সামিল হচ্ছেন রাজ্যের হিন্দু ধর্মাবলম্বী মহিলারা। এই উপলক্ষে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি, উমা মহেশ্বর কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। মেলারও আয়োজন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা, বৈজ্ঞানিক মানসিকতা এবং স্ব উদ্যোগের মনোভাব গড়ে তোলা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল তিনি একথা বলেন। তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন, তারা যেন তাদের চারপাশের সুবিধা বঞ্চিত এবং গ্রামীণ জনগোষ্ঠীর সমস্যা বুঝে প্রয়োজন অনুযায়ী সমাধান খুঁজে নেন। তাদের ক্ষমতায়নের মাধ্যমে উন্নয়নের মূলধারায় তাদের অন্তর্ভুক্ত করতে অবদান রাখেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বর্তমানে রাজ্যে স্বেচ্ছায় রক্তদান এক সামাজিক আন্দোলনের রূপ লাভ করেছে। আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে গতকাল আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, রক্তদান জীবন রক্ষার এক মহান ব্রত, তাই আরও বেশি করে মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে হবে। ঊনকোটি জেলা প্রশাসন নয়াদিল্লিতে 108তম সামিটের মঞ্চে সম্প্রতি স্কচ পুরস্কার পেয়েছে। ঊনকোটি জেলা জেলাশাসক মেঘা জৈন ও সদ্য বিদায়ী জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের হাতে এই গৌরবময় পুরস্কার তুলে দেওয়া হয়। জানিয়েছেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক সাগর শোভন দেবনাথ। স্কচ পুরস্কারটি একটি অসামরিক পুরস্কার। উল্লেখ্য যে গত বছর জুলাই মাসে ঊনকোটি জেলা প্রশাসন থেকে গাও কো আপনা বদলাও লাও এই ভাবনায় উদ্ভাবনী কর্মসূচি সম্পর্ক চালু করা হয়েছিল। এই কর্মসূচির সফলতা নিরিখে পুরস্কার পান ঊনকোটি জেলা। আগরতলায় গতকাল রাজ্যের ঐতিহ্যবাহী উমাকান্ত একাডেমির 1976 ব্যাচের পুনর্মিলন উৎসব 2026 বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচিতে আয়োজিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার সহ বিদ্যালয়ের প্রাক্তনীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এখন খেলার খবর। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ তিনটি ম্যাচে স্পেন 4-0 গোলে পরাজিত করেছে সৌদি আরবকে। অন্যদিকে বেলজিয়াম ও ইরানের মধ্যে ম্যাচটি গোল শূন্য ড্রয়ে শেষ হয়েছে। আর উরুগুয়ে ও কেভ ভার্দের লড়াই 2-2 গোলের সমতায় শেষ হয়েছে। এই মুহূর্তে গ্রুপ জিতে নিউজিল্যান্ড ও মিশরের মধ্যে ম্যাচ চলছে। শেষ পাওয়া খবরে খেলার ফলাফল, নিউজিল্যান্ড 1-0। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 102 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণাদেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মর্মু শাখা পরিণয় রগ্নি বিশেং কতাল ওয়ানসুক মং সয়সিমং তাই সামং নৌ ওয়ানসুক মং স্নামৈতি সাথানী কুচুগ্রং মথারগ্নি বেলাই নাংকুকমানী সামং মিয়া মধ্যপ্রদেশনি জবলপুর রানী দুর্গাবতী ইউনিভার্সিটিনি ফিল থামচি দ কনভোকেশন মেল ব অ কক শাখা বসরংনাই রগ্ন কক সাবরেখা সেপসাপ মানিয়া গানাগিনী বরক তৈ কামিনী লুকুরগ্নি জংজাল রগ্ন ওয়ানসুকই জংজাল ইয়াকাগ্রনানী বাকি সামং তাংনানী নাঙ্গানো বতাই বসাখা খরকসা বরক এবার দফা কাইসানি হামক্রাইনি বাকি স্রংমানো যত্নী সেলাই কাহাম লামা আবনি বাকি জনজাতি লুকুরগ্নি হামারী বাকি রংমারি গনাং ওয়ানসুকই বাজানী নাঙ্গানো মিয়া হায়ুং যোগাশাল যোগা ফর হেলদি এজিং ও ওয়ানসুকমাও মিয়া ভারত নখবই হায়ুং গনাঙ্গই ফিল

0: হায়ং যোগাশাল পালাই জাখা হুকুমু ককচং লাইনক ভারতনি আর্কিওলজিক্যাল সার্ভে বেদেকনি চুবাচুবাই ভারতনি সিরিসিটিনি টংমং বসকাঙ্গ তনে কাইসারা থায় অসামং বুতং পালাই জাখা আয়ঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি কলকাতানি রেড রোড নিসিমি ফিল্ড চিনই হায়ং যোগাশাল পালাইমাবো তৈফাংনি সামং তাংখা আর গবাং বরক ববাই বাকসা ফুংনি যোগা ব্যায়ামও মানজাখা মন্ত্রীবক্রক শাখা যোগা কাইসা ব্যায়াম সিমিয়া অমো কাইসা উমর জরানি বাকি সিমিয়া অমো বরক মনুষ্যনি ওয়ানসুক মুং কাইসা
1: योग केवल शारीरिक श्रम का साधन नहीं है। योग किसी एक आयु वर्ग के लिए सीमित भी नहीं है। भारत में हम जानते हैं और देखते आए हैं, योग मानव के जीवन का चेतना के साथ, ऊर्जा के साथ एक प्রকাশ भी है।
0: হা কতরনি জুদা জুদা আমচাইনি লগি হাস্তেও বমিয়া ফিলচিনে হায়ুং যোগাশাল পালাই জাখা হাস্তেনি শিকলা বাবাইতাই থং নাইখুংনি শাকথারমাবাই হাপানিয়া হায়ুং বানী খলানি ফনুকমা হল যোগালি জাক হাস্তে বেরেমনি অ যোগাশাল চেঙ্গেরিখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ইয়াং ত্রিপুরা যোগা এসোসিয়েশনের শাকথারমাবাই মিয়া বরজলা উমর চাকরা রকনি টংথায়ব ফিলচিনে হায়ুং যোগাশাল পালাই জাখা মেল আর টংনাই রকবাই অ সামং বুতাঙ্গ মানজাখা আগিনি কেন্দ্রমন্ত্রী প্রতিমা ভৌমিক আগরতলা বিজয় কুমার রংনগ্ব যোগাশাল পালাইমা মেলো মানজাখা আগরতলা আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার হুকবার মন্ত্রী রতনলাল নাথ মিয়া মোহনপুর বখাক্সে নাইকল ফাংতাই থাইখুংবাই জৌহর নবোদয় রংনগ যোগালিজাক যোগাশালনি মেলনো চেঙ্গেরেখা বিজেপি হাস্তে কাশকু অভিষেক দেবরাই আগরতলানি এনএসআরসিসি হল যোগালিজাক যোগাশালনি মেলনো মানজাখা ইয়াং খুয়াই হাঙ্কনি থাইখুংনি শাকথারমাবাই খুয়াইনি সুভাষ পার্ক কালীবাড়ি মন্দির বসকাঙ্গব যোগাশাল পালাইজাখা আর মানজাখা বেড়াইখানি মন্ত্রী সুশান্ত চৌধুরী জেলা পরিষদনি কাশকু অকরা অর্পণা সিংহ রায় আকসং হাস্তেফা ইন্দ্রসেনারে দিনালু মিয়া চরিলামনি ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী রেমচিনি রংনগ সিপাহীজলা জেলা বেরেমনি হায়ুং যোগাশাল পালাইমা মেলনু চেঙ্গেরেখা সিপাহীজলা হাঙ্ক নাইকল ফাংতাই জেলা শিকলা বাবাইতাই থং নাইখুংনি কথাজাক শাকথারমাবাই যোগালিজাক মেলো হাস্তেফা শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী তৈফাংবাইন হায়ুং যোগাশাল মুখথাং অংখা কেন্দ্রনি ককথুমতে আওয়াইমুং কক চংলাইনকনি বিশিং টংনাই সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনসনি আগরতলা ফিল্ড অফিসনি শাকথারমাবাই মিয়া এডিনগরনি বেলতলাব টংনাই ত্রিবেণী সংঘ ক্লাব ফিলচিনি হায়ুং যোগাশাল পালাইজাখা আর আমচাইনি বরকতে ক্লাবনি আদংরক মানজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা তাবুক হাস্তেব বাই থামু চুঙ্গুই থই নিমুং হদানি চবা অঙ্গুই বাজাখা মিয়া আগরতলা আউলি নাইখ্রাইনি থাম চিচুকু ওয়ার্ডনি কমিউনিটি হল যোগালিজাক থৈরিমা শিবির কাইসানো চেঙ্গুই কক নারকথানি ম কক নশাকা ব শাখা থৈরিমুং অংখা লাংমা মুথাংমানি কাইসা সুমাই কতর অম মনুষ্য ওয়ানসক মুং নোয়ারো তে বরক রকনি বিশিং সেবা খ্লাইমানি ওয়ানসক মুং তুবু ব শাখা বরক রকনি লাংমা মুথাংথানি অম নাংসুগু আবনি বাগৈন ব্লাড ব্যাংক রগ থৈমান থগ্রবৈ তনিনানি নাঙ্গৈ টঙ্গো অম লুকু রকন যত খাতুঙ্গৈ থৈরিমানি বিশিং তৈন অঙ্গানো উনকৌটি হাঙ্গ নাইকল ফাং দিল্লি কতাল সা রাচার সামিত দাংসাওস ক সকাত মাংখা উনকৌটি হাঙ্কনি হাঙ্ক নাইকল ফাং মেগাজিন তাই হাঙ্ক নাইকল ফাং ডক্টর তমাল মজুমদার ইয়াগ অশকাত ইয়াফারি রেজাখা উনকৌটি হাঙ্কনি ইয়াকবারা হাঙ্ক নাইকল ফাং সুবন দেবনাথ অকক তুমানো রেখা তিনি নিসিমি চেংজাগান আসামনি কামাখ্যা মান্ডব নখা সালব্রীনি আম্বুচিতের ত্রিপুরাও ব আম্বুচিতের মানজাগনাও হাস্তিনি হিন্দু তংথান চাজাগনাই ব্রীরক আবনরগৈ আগরতলা লক্ষ্মীনারায়ণবাড়ি উমা মহেশ্বরী কালীবাড়ি নখবৈ জুদা জুদা মান্তব তংথার চাজাংনার কুথুমানি নকজাগো নৈ সাই নৈ চিদক হায়ুং কাপনি পাইথা কাইথাম থংলাইমাও স্পেন ব্রী বুক জা গোলনি ফেরবাই সৌদি আরবন মেচেনখা তে বাবাইসা বখাগো বেলজিয়াম তে ইরাননি বিশিং থংলাইমাও গোল বুক জাও ড্র অংখা তে উরুগুয়া বাই কেপ ভার্ডেনি বিশিংগ থংলাইমাও নৈ নৈ গোল বাই বাকসাকে পাইখা তাবুকনি গ্রুপ জিও নিউজিল্যান্ড তে মিশরনি বিশিং অঙ্গৈ তমা ম্যাচনি পাইথাকনি ককতমা মানমানরগৈ অংখারি অংখা নিউজিল্যান্ড সা তে মিশর বুক জা তাবুক নবতিবারনি ককতমা বসকাং দাম নৈচি ব্রীয় বেবা খাঙ্কর ফেরাঙ্ক গৈ কবাং ওয়াতে ওয়াইমান হুনে হজাক মংরেখা নবতিবার নাইখং তিনি সালনি তুংমারি তঙ্গানো সাকাও থামচি থাম ডিগ্রি তে খামাও নৈচি বা ডিগ্রি সেলসিয়াস তিনি আইচুক বুখাকো খামানি তুংমারি তংমানি নৈচি থাম দশমিক বা ডিগ্রি সেলসিয়াস থাংনাই দাম নৈচি ব্রীয় ওয়াতে ওয়াকা সারা নৈ মিলিমিটার ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতেই অরণ পাইখা উলনি ককতমা আওয়াইঙ্গানো সানজা দামসিনি তামৈ সতী ব্রীজিব
2: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে

আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর, আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সন্দীপন বন্দ্যোপাধ্যায়।

ये है विविध भारती। थोड़ी ही देर में आप सुनेंगे आज के फनकार।

का कार्यक्रम केंद्रित है अभिनेता अमरीश पुरी पर।

এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, কাছের এবং দূরের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ আজকের আসরে। বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর ওই ভালো লাগা সময়টাকে আরও প্রাণবন্ত করে নিতে হাজির আজকের সুরের বেলাতে। তাই আর কথা নয়, এবারে যাচ্ছি আসরের দিকে। সবাই ডায়াল করুন 0382429512, আবারও বলছি 0382429512 এই নম্বরে, আর শুনুন পছন্দের গান।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ সুয়েবেলা থেকে বলছি।
1: হ্যালো,
0: হ্যালো বলুন, কে বলছেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি?
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন। বেশ কিছুদিন পর আপনাকে পেয়েছি, কিন্তু
0: হ্যাঁ হ্যাঁ একদম একদম। কেমন আছেন বলুন।
1: বেশ ভালোই লাগছে আজকে আপনাকে পেয়ে। সত্যি আপনার অপেক্ষায় ছিলাম,
0: আমারও
1: আপনি
0: ভালো
1: কখন
0: লাগছে।
1: আসবেন, আর আপনার সাথে দু চার কথা হবে, আর পছন্দের গানটিও শোনা হয়ে যাবে।
0: হুম হুম
1: তো ভালোই লাগছে, আর আশা করি আজকের মনটা ভালোই থাকবে আপনাকে পেয়ে।
0: আচ্ছা, আমারও ভালো লাগলো।
1: তো আজকে আমাকে একটি গান শুনিয়ে দিবেন,
0: হুম বলুন।
1: ইন্দ্রনীল সেনের কণ্ঠে, রাঙ্গামাটির পথের দাঁড়িয়ে তোমায় দেখেছি। গানটি লিখেছেন মহান গীতিকার শিশির মুখোপাধ্যায়, আর সেই গানটিতে সুর দিয়েছেন মহান সুরকার বাণীকান্ত। রাঙ্গামাটির পথের দাঁড়িয়ে তোমায় দেখেছি, কত বনে বনে কত নদীর দাঁড়িয়ে তোমাকে দেখেছি, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি।
0: হ্যাঁ পাঠিয়ে দেবো।
1: ঠিক আছে, আর সেই গানটি শুনবো। আপনি তো রয়েছেন আমাদের সাথে, রয়েছেন আশুতোষ বাবু, রয়েছেন ভাই প্রেমজিৎ চক্রবর্তী, বোন সঙ্গীতা দেবনাথ, বোন বুলটি দাস, সবাইকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, সবাইকে
1: ঠিক
0: নিয়ে
1: আছে,
0: শান্ত
1: আপনারা
0: থাকুন।
1: ভালো থাকবেন।
0: হুম আপনি ভালো থাকবেন।
1: হ্যাঁ রাখছি, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
1: হুম হুম কেমন আছেন বলুন। একদম।
0: ভালো লাগছে, ব্যস্ত একদম করছেন, আপনার সঙ্গে আমি কথা বলছি, ঠিক না?
1: হুম
0: আপনি ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
0: ভালো আছি, ভালো আছি।
1: আচ্ছা
0: এখন মতো খেয়ে আছি, আজকে সোমবার যদি আপনি আসেন তাহলে একটু কথা বলবো আপনার সঙ্গে। গান শুনতে চাই মুদ্রা, একটি আধুনিক গান শুনে দেবেন। সেখানে পদ্মার কণ্ঠে সাজিয়ে বাগান বসে রইলাম আশু বন্ধু আমার বাড়িতে।
1: গানের লাইনটা একটু জোরে বলবেন, শুনতে পাচ্ছি না।
0: সাজিয়ে বাগান বসে রইলাম,
1: সাজিয়ে বাগান বসে রইলাম,
0: বাজার থেকে বাগান ছিল দু থেকে চার, ওইরকম আছে ওদের গানের। দেখুন তুমি জানি পদ্মার কণ্ঠে পাওয়া যায় কি না।
1: আচ্ছা দেখছি।
0: আর অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আর এই মুহূর্তে আমি রেডিও সেটের মাধ্যমে অনুষ্ঠান শুনছি। অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিষ্কার আসছে,
1: আচ্ছা
0: আর অনুষ্ঠান যাদের নিয়ে গান শুনব দু চারজনের নাম বলে দেবো। প্রথম মধ্যে আপনি
1: হুম হুম
0: দেখুন,
1: হুম
0: আপনি সাহায্যে কিন্তু আমরা গান শুনতে পারছি রেডিও সেটের মাধ্যমে, যেহেতু আপনি খুব একটি গান বের করে আপনি বাজাচ্ছেন। এরকম যদি ব্যবস্থা না থাকতো তাহলে সত্যি আমরা গান শুনতে পারতাম। আর আমার সঙ্গে শুনবেন জহর দাউন উঠতে আসুদা, আর রয়েছেন অবিনাশ কেলি বাইকেন মুন্ডা, অসম থেকে শুনবেন, খুব ভালো একজন শ্রোতা বাইকেন বাবু, অসম থেকে ফোন করেন। আর ওই কোম্পানিকে ভট্টাচার্য ভট্টাচার্য সঙ্গীতা, আর নিরঞ্জন ঈশান মহাশয়।
1: আচ্ছা, শিল্পীর নাম কি বলেছিলেন?
0: মিতালী মুখোপাধ্যায়, মিতালী মুখার্জি।
1: আচ্ছা আচ্ছা দেখছি।
0: কাকু শুনবেন খবর করতে, খুব ভালো একজন শ্রোতা, তিনি বিজয় একজন শ্রোতা দিয়ে অনেক শ্রোতা, তিনি অনেক কিছু জানে, আর ওনার কাছে আমরা অনেক কিছু জানতে পারি। তাই ওনাকে অনেক সঙ্গীতের জন্য অনুরোধ করছি, আর সজন বাবু শুনবেন, আর কলকাতা থেকে মানে শুনবেন লালন গোড়ানি আর লালন ফটিয়ান আর দেবজিৎ দাস। দেখছি নি দাদা নাম তো গান করতে হবে
1: এই মুহূর্তে পাচ্ছি না। আচ্ছা অন্য একটা বলে রাখুন, দেখছি আমি।
0: পাচ্ছেন না, তাহলে এক কাজ করুন, লতা মঙ্গেশকর কণ্ঠে শুনে দিন সাতবার চিন্তা যা করে যাবো। দেখুন তো পেয়েছেন,
1: হ্যাঁ দেখছি দেখছি, হ্যাঁ হবে,
0: পেয়েছেন না? যাই হোক, আপনাকে ধন্যবাদ। আর বিশেষ করে এখন তো বৃষ্টি দিচ্ছে আমাদের এদিকে, আপনাদের যে নিশ্চয় মৌসুম ত্রিপুরার কিন্তু মানে যে মৌসুম যেটা একবারে একসাথে মৌসুম মিলে চলে, আসলে ত্রিপুরা অসমের যে সম্পর্ক যেটা সত্যি মানে সেটা ওটা বাতিলিত বুধ বা মৌসুম ত্রিপুরা মানে বায়ু হয়, ঠিক না? যেহেতু সেবার সিস্টার বলা হয়, এর জন্য আমাদের যে মৌসুম যখন চলছে একেবারে ঠিকঠাক। এখন যদি আমাদের এখানে বৃষ্টি হয় তখন আপনাদের দিকে, আপনাদের এখানে রোদ্র হলে আমাদের দিকে রোদ্র,
1: হ্যাঁ আপনি ভালো থাকবেন। গান যাচ্ছে শুনুন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, সুরবেলা থেকে বলছি।
1: হ্যাঁ দাদা ভাই, কেমন আছেন?
0: হ্যাঁ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমি বলছি ডিস্ট্রিক্ট সরাদি সোনারি আসাম থেকে, হাইকন মুন্ডা।
0: কি নাম বললেন?
1: হাইকন মুন্ডা।
0: আচ্ছা আচ্ছা, আজকে প্রথম নাকি?
1: হ্যাঁ, কি বলেন?
0: আজকে প্রথম ফোন করলেন নাকি?
1: না না, আমি অনেকবার কল করেছি আপনাদের এই সুরিয়া বেড়ার স্থানে।
0: আচ্ছা আচ্ছা,
1: হ্যাঁ
0: তো বলুন কি গান শুনবেন?
1: আজকে শুনবো এই জুবিন গার্গের কণ্ঠে ছড়িয়ে তু জানিয়ে তু, এ গানটি হবে আপনার?
0: এই মুহূর্তে জুবিন গার্গের গান আমি শোনাতে পারছি না, অন্য একটা পছন্দ বলুন।
1: জুবিন গার্গের অন্য
0: না, অন্য অন্য শিল্পী বলুন।
1: তাহলে বন্ধন ছায়াছবি থেকে কিছু হাসি কিছু আছে। হ্যালো,
0: হ্যাঁ দেখছি, কিছু
1: কিছু হাসি কিছু আশা।
0: আচ্ছা, হ্যাঁ
1: পেয়েছেন কথা?
0: হ্যাঁ হবে। হ্যাঁ শোনাতে পারবো, বলুন।
1: হ্যাঁ, আর কি শ্রোতাদের নাম বলি নিয়মিত শ্রোতা?
0: আচ্ছা আচ্ছা, বলুন।
1: হ্যাঁ, প্রেমজিৎ চক্রবর্তী। হ্যালো,
0: বলুন, শুনছি।
1: হ্যাঁ, অমল বসুমতারী, বিমল বসুমতারী, আর অনেক আছে।

0: আচ্ছা
1: নিয়মিত সবার জন্য
0: আচ্ছা ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি, আপনার পছন্দের গান শুনুন, সেই সাথে আমরাও শুনি, ভালো থাকবেন।
1: হুম।

0: हेलो
1: हेलो
0: हेलो, नमस्कार सर।
1: हाँ नमस्कार।
0: हमें फुलतला থেকে পিন্টু চেনা।
1: চিনতে পেরেছি, কেমন আছেন?
0: ভালো আছি স্যার, আপনি ভালো নি?
1: হ্যাঁ হ্যাঁ ভালো।
0: আমার আমি এক গান গান শুনতে চাই।
1: আচ্ছা হ্যাঁ বলুন, কি গান শুনবেন?
0: চোখের চলে বাঁচিয়ে দিলাম মনের ঠিকানা।
1: আচ্ছা,
0: আমার আমার কাছে আছে ইন্দ্রানীতি না আর সঞ্জয় বুঝি না আর সুযোগ না সঙ্গীতা বৌদি আর সুনীল সুনীল দাহানো।

0: গেছে।
1: হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো শুনতে থাকুন, পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।
0: আচ্ছা রাখি।
1: হ্যাঁ।

0: হ্যালো, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমল বসুমতারি বলছিলাম, শোনিতপুর আসাম থেকে। হ্যালো,
0: বলুন।
1: আজকে একটা গান শুনতে চাই।
0: হুম,
1: গানটা হলো দেখেছে প্রথমবার দু চোখের প্রেমের জোয়ানি, গানটা শোনাবো।

0: হ্যালো,
1: দেখছি গানটা দেখছি।
0: হ্যাঁ
1: তোর সঙ্গে কেউ আছেন?
0: হ্যাঁ
1: সঙ্গে কেউ আছেন?
0: দেখেছে প্রথমবার দু চোখের প্রেমের জোয়ানে গান তো শোনাবো। কণ্ঠে আলকা যাকনি
1: গান তো শোনাবো, তোর সঙ্গে কেউ আছেন নাকি একা শুনবেন?
0: হ্যালো,
1: আপনার সঙ্গে কেউ আছেন? কথা শুনতে ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, গান শুনতে থাকুন।

0: হ্যালো,
1: হ্যাঁ, শেভলা থেকে বলছি।
0: আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
1: কেমন আছেন?
0: আমি ভালো আছি, আর আপনি কেমন আছেন
1: হ্যাঁ ভালো,
0: বলুন।
1: হ্যাঁ ভালো আছে।
0: ভালো থাকতেই হবে।
1: একদম।
0: তো আজ

0: শেভলা থেকে বলছি।
1: আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: কেমন আছেন?
1: আমি ভালো আছি, আর আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
1: ভালো থাকতেই হবে। তো আজকে প্রথমে আপনাদেরকে শুভ সকাল সকাল জানাই, আর আজকে গানটা শুনবো। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, সোনা ঝরছে ঝরে পড়ছে। এরকম গানটা। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি এ সকাল। আর এই গানটা অবশ্যই গেয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আর এই গানটা যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে আমার প্রিয় বন্ধু পিন্টু সিনহা, খুব ভালো শ্রোতা, উনি শুনবেন। তারপর প্রেমজিৎ বাবু, মিঠুন চক্রবর্তী, তারপর বিশ্বজিৎ পাল, সুমন মোহরি, আর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর সহধর্মিনী শতবা ভট্টাচার্য, আর সজল দাস, সজল মালাকার, আর কার্তিক মালাকার শুনবে, আর দেবজিৎ দাস। যাই হোক, অনেক কষ্ট সাধনা করে পেলাম আপনাকে সুরের ভেলা। ভাল লাগে সুরের ভেলা যখন ফোনটা ইন করে, অবশ্যই একটা পর্যায়ে মনটা ভালো হয়ে যায়। আর আপনারা অনুষ্ঠান সাজিয়েছেন তো শ্রোতাদের মনোরঞ্জনের জন্য, তাই না? তাই খুব ভালো লাগছে। তো ভালো থাকুন।
0: আপনি ভালো থাকুন। পাঠিয়ে দিচ্ছি গান।
1: নমস্কার।

0: কে বলছেন?
1: আমি দক্ষিণবঙ্গ হাওড়া জেলা মহাকালী থেকে অসীম সাইদুল।
0: আচ্ছা আচ্ছা, কেমন আছেন বলুন।
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: ভালো।
1: আমি একটা বাংলা ছবি গান শুনতে যাই, দুজনে ছবির নাম
0: দুজনে। আচ্ছা,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: ছবির নাম দুজনে,
0: গানটা বলুন।
1: বলো তো কি করে ঘর বাঁধা যায়, বাপিলাইরই আশা হইলে। ওটা যদি না হয় তাহলে তোই ছবির কথা হয়েছিল, শুধু তুমি এলে না।
0: ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।
1: ভালো থাকবেন।
0: আপনি ভালো থাকবেন, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার।
0: কি বলবো, উদয় আপনার সঙ্গে 1.5 মাস পরে কথা হচ্ছে।
1: আচ্ছা আচ্ছা,
0: ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি। পরিচয়টা দিই, সঙ্গীতাতে আমরা সন্দীপুর থেকে বলছি।
1: হুম হুম
0: তো দাদা, আজকে আমাকে শুনিয়ে দিন ময়না বোল কেন কৃষ্ণ রাধে, এই গানখানি শুনবো।
1: ঠিক আছে, তো সঙ্গে কেউ আছেন?
0: তারা শুনতেন, সবাইকে নিয়ে শুনবো,
1: আচ্ছা
0: আপনিও
1: আচ্ছা,
0: শুনবেন।
1: ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি। হুম।

0: হ্যালো, সুবেলা থেকে বলছি।
1: হ্যাঁ নমস্কার নিবেন্দ্রা।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: থেকে
0: অরুণ সত্রাধর। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ দাদা, আমি ভালো, কেমন আছেন?
0: ভালো
1: দাদা। আজকে তো গান শুনবো পরিচিত বালার কণ্ঠে। লাইনখানা হলো কেউ কাকে জানে, আর এই গানটা শুনবো বিভিন্ন মাধ্যমে যারা শুনছে সবাইকে।
0: আচ্ছা দেখছি।
1: দাদা নমস্কার।
0: নমস্কার।

0: ভাই।
1: হ্যাঁ নমস্কার,
0: আমি কুমারঘাট থেকে বলছি দাস।
1: কেমন
0: আমি
1: আছেন?
0: শুনবো দাদা ভাই। হ্যাঁ দাদা ভাই, আমি খুব ভালো আছি। এখন রেডিও চলে গেছে, গান কেমনে শুনবো দাদা ভাই?
1: কেন চলে গেল?
0: রেডিও চলে গেল দাদা ভাই, শু শু শব্দ করে রয়ে তো আপনার এইখানে কারেন্ট চলে গেছে।
1: আচ্ছা ঠিক আছে,
0: দাদা ভাই আমি যে গান শুনবো প্রতীক ছবির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
1: দেখছি হ্যাঁ হবে।
0: নমস্কার দাদা ভাই, ভালো থাকবেন।
1: হ্যাঁ নমস্কার, আপনিও ভালো থাকবেন। গান শুনুন, পাঠিয়ে দিচ্ছি।

শ্রোতা বন্ধুরা, সময় জানা দিয়েছে, আসর থেকে বিদায় নিতে হবে। তো বিদায় নিতে নিতে আবারও সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আগামী সুরবেলা অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। শেষ হলো লাইভ ফোন ইন সুরের বেলা।

তোমাদের অনুষ্ঠান শুনছেন 103.2 MHz আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও করিতে সময় বেলা 12:10। এবারে জানিয়ে দিচ্ছি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 12:05 শুনবেন যুব অনুষ্ঠান যুববাণী, 12:30 আধুনিক জ্ঞান। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1টায়। 1:05 চিত্রমালা অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে 1:30। 1:40 শুনবেন গজল। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 2টায়। 2:15 শুনবেন লোকগীতি। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 2:30। 3টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। রববাহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যা 6টায় গড় গৃহস্থে। 7টায় আগরতলা কেন্দ্রের ককপরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককপরক স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 8:30 রবীন্দ্রসঙ্গীতের আসর মালঞ্চ। 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে। 9:15 শুনবেন আধুনিক গান। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান 9:30। 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে। 10:10 শুনবেন দেশাত্মবোধক গান। বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্রের 10:20। 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান। পরিচিতির সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শ্রোতাবন্ধুরা শুনলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কৈলাসহর।

বন্ধুরা, চুল হচ্ছে সৌন্দর্যের দিক দিয়ে অন্যের কাছে নিজেকে মেলে ধরার একটি মাধ্যম। সুন্দর ও সুস্থ চুল চাইয়ে চাই। তো আজ আসলে শুরুতেই চুল পড়া রোধের জন্য কয়েকটি পরামর্শ দেব, তারপরে চলে আসব আমাদের মূল অনুষ্ঠানে। খাবারে নুন কম খাবেন। এই নুন মাথার ত্বকের কোষে জল জমতে সাহায্য করে। মাথার ত্বকের কোষে যদি জল জমে তাহলে চুলের গোড়া নরম হয়ে যায় ও অধিকাংশ চুল পড়ে যায়। ওজন ও মেদ কমানোর জন্য অনেকে হঠাৎ খাওয়া দাওয়া একেবারে কমিয়ে দেয়। খাওয়া কমানোতে চুল পড়ে, তাই এর জন্য ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া যেতে পারে। চুল ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া দরকার। এছাড়া বেশি পরিমাণে লাল শাক, কচু শাক, আঙুরের রস, আলু, স্যালাড, ডিম ও মুরগির মাংস খেতে পারেন। প্রচুর পরিমাণে ভিটামিন ই সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি খেতে পারেন, যেমন নাশপাতি, বাদাম খান নিয়মিতভাবে। 5. অতিরিক্ত চিনি ও চর্বিযুক্ত খাবার, যেমন আইসক্রিম, কেক, নুন, ফাস্টফুড, বাটার, ময়দা, বাজার চকলেট, ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, পশুর চর্বি, চা ও কফি খাওয়া উচিত নয়। এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা চুলের পক্ষে খুব ক্ষতিকারক। নতুন চুল গজাতে রোজ রাতে শোয়ার আগে 10-15 মিনিট চুলে তেল ম্যাসাজ করুন। গরম জল, ড্রায়ার বা এমন কিছু ব্যবহার করবেন না যা চুলের জন্য ক্ষতিকারক। জেল, মোজ, হেয়ার ড্রাই চুলের ক্ষতি করে। আবার দীর্ঘ সময় ধরে হেলমেট, টুপি পরে থাকবেন না। চুল টান টান করে বাঁধবেন না, এতে চুল ঝরে পড়ে দ্রুত। বেজা চুল আঁচড়াবেন না, ভিজে চুল কখনও বাঁধবেন না। আবার তোয়ালে দিয়েও খুব ঘষে চুল মুছলে চুল পড়ে যায়। প্রতিদিন 15-20 গ্লাস জল খাওয়া উচিত, এ ব্যাপারে আমরা সচেতন নই। যারা রোজ দিন ঘরের থেকে বাইরে বেরিয়ে কাজ ও স্কুল করছেন তাদের 2-3 দিন অন্তর শ্যাম্পু করা প্রয়োজন। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু করা উচিত। চুল পড়া বন্ধ করার জন্য বাজারে মিনোক্সিডিল নামের ঔষধ পাওয়া যায়। এই ঔষধটি নারী ও পুরুষ উভয় ব্যবহার করতে পারেন। ধূমপান ত্যাগ করতে হবে। প্রতিদিন একটু করে ব্যায়াম করতে হবে শরীরের ফিটনেস ধরে রাখার জন্য, আর এর ফলে চুল ও পুষ্টির থেকে বঞ্চিত হয় না। বন্ধুরা, যে সামান্যটুকু পরামর্শ দেওয়া হলো এতে কিছুটা হলেও সবাই যদি মেনে চলতে পারেন তাহলে উপকৃত হবেন। এই দৃঢ় প্রত্যাশায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের যুব আসর। যুব আসরে আজ আমরা টুসি দেবকে নজরুল সঙ্গীত শোনাতে আমন্ত্রণ করেছি। সঙ্গে তবলা রয়েছে প্রতাপ রঞ্জন নাথ।

প্রতাপ রঞ্জন নাথের তবলার সহযোগিতায় এবং টুসি দেবের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনতে শুনতেই আমরা আসরের শেষ প্রান্তে দাঁড়িয়ে। বন্ধুরা, আজ তাহলে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন সাজের কথা নিয়ে আগামী যুব আসরে।

শুনলেন জীব অনুষ্ঠান জীববাণী। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল আকাশবাণী কৈলাস শহর। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাস শহর কেন্দ্র থেকে।

শ্রোতা বন্ধুরা, শুনলেন আধুনিক গান শিল্পী ছিলেন অমিত কুমার। শেষ হল আধুনিক গানের আসর। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও করিতে সময় বেলা 12টা বেজে 59 মিনিট হয়ে 27 সেকেন্ড। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

অনুরাধা পরওয়াল, উদিত নারায়ণ এবং সহশিল্পীদের কণ্ঠে শুনলেন লাল দুপাট্টা মলমল ছবির গান। এবারে ছবি জানাম জানাম, গানটি শুনবেন মোহাম্মদ আজিজ এবং অনুরাধা পরওয়ালের যুগল কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, তখন চিত্রমালা অনুষ্ঠানে শুনছিলেন হিন্দি ছবির গান। শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাস শহর। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাস স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্গ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। রাজ্যে 1,00,000 শূন্যপদ পূরণের করার কথাও ঘোষণা করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জন

জাতিদের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রজেক্ট চিতায় তাঁদের অবদানের প্রশংসা করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। কাতারে প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত এবং নিখোঁজ প্রায় 18 জন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। বিধানসভায়

0: 38 শতাংশ। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকেরাও। পয়লা অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী।
1: আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্গ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি পয়লা অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে।
0: আগামী দিনে 100,000 পদে নিয়োগের কথা ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি অগ্নিবিদদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও জানানো হয়েছে।
1: রাজ্য সরকারি অফিসগুলোতে 100,000 পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক অধ্যাপক এবং শিক্ষক কর্মী। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে।
0: অর্থমন্ত্রী জানিয়েছেন বর্তমানে রাজ্যে মোট ঋণের পরিমাণ 8,15,891 কোটি টাকা। এর ফলে একদিকে সামাজিক প্রকল্প, অন্যদিকে আর্থিক শৃঙ্খলা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করায় সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। 60,70,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নকেও। কৃষি বিভাগে 8,565 কোটি টাকারও বেশি, খাদ্য সরবরাহ বিভাগে 8,053 কোটি টাকা, উচ্চশিক্ষাক্ষেত্রে 7,000 কোটি টাকারও বেশি, স্বরাষ্ট্র পার্বত্য বিভাগে 17,925 কোটি টাকারও বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনডিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশাকর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছে অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনিদেরও 1,000 ভাতা বৃদ্ধির টাকা ঘোষণা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন যে ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে ফলপ্রসূ আলোচনায় অপেক্ষায় রয়েছেন তিনি। সফরে বিদেশমন্ত্রী মঙ্গোলিয়ার শীর্ষ নেতৃত্বদের সাক্ষাৎ করবেন, সেদেশে বিদেশমন্ত্রী বি বাৎসেগের সঙ্গে আলোচনা করবেন। বুধ ও বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়া সফর করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের সিওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন এবং বলেন যে এই উচ্চাকাঙ্ক্ষী সংরক্ষণ কর্মসূচির সাফল্যে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে রাষ্ট্রপতি কুনো জাতীয় উদ্যান ঘুরে দেখেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতিরও পর্যালোচনা করেন। তিনি চিতা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিদর্শন করেন। বন আধিকারিকেরা রাষ্ট্রপতিকে জানান যে বর্তমানে ভারতে মোট 52টি চিতা রয়েছে। এর মধ্যে 49টি কুনো জাতীয় উদ্যান এবং 3টি গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে রাখা হয়েছে। এছাড়াও চিতাদের জন্য বনের ভেতরে গড়ে তোলার গতিবিধির অনুসরণ বা ট্র্যাকিং ব্যবস্থা, সংরক্ষণ উদ্যোগ এবং পানীয় জলের সুব্যবস্থা সম্পর্কেও তাকে অবহিত করা হয়। 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামিবিয়া থেকে আনা 8টি চিতাকে কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসার মধ্য দিয়েই প্রজেক্ট চিতার সূচনা হয়েছিল। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা ও বাতসোয়ানা থেকেও আরও চিতা আনা হয়। ধারাবাহিক সংরক্ষণ ও প্রজনন প্রচেষ্টার ফলে কুনোতে চিতার সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচিতে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে

0: যাচ্ছে। সাংসদ শশী থারুরের নেতৃত্বে গঠিত বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি কৌশলগত নিরাপত্তা ও বিদেশ নীতি সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করতে জম্মু কাশ্মীর ও লাদাখে চার দিনের সমীক্ষা শুরু করেছেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসাবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামী মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য দুরুদ্ধতার বৈঠকে মিলিত হয়েছে। কাতারের প্রাকৃতিক গ্যাসের গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন এবং নিখোঁজ প্রায় 18 জন। সরকারি সূত্রে জানা গেছে আঞ্চলিক সমস্যার জেরে সৃষ্ট বিঘ্ন কাটিয়ে কাজকর্ম পুনরায় চালুর চেষ্টার সময় গতরাতে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি কেন্দ্র রাস লাফান শিল্প এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এর ফলে বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে চলে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অস্পষ্ট। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাতার সরকার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের পিছনে কোনো নিছক দুর্ঘটনা নাকি নাশকতার ঘটনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী 14 জুলাই থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরের জন্য ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে। শুভমান গিলের নেতৃত্বে ঘোষিত এই দলে ফিরেছেন বিরাট কোহলি ও জসপ্রীত বুমরার মতন অভিজ্ঞ খেলোয়াড়েরা। দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। এছাড়াও দলে রয়েছেন রোহিত শর্মা, কেএল রাহুল, ঈশান কিশান, ওয়াশিংটন সুন্দর, অক্ষয় প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, হরসিদ রানা, অর্শদীপ সিং এবং গুরনুর ব্রার। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্গ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। কাতারের প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন এবং নিখোঁজ 18 জন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরই।
1: সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ। শ্রোতাবন্ধু এবারে শুনবেন গজল। প্রথম শিল্পী ভূপিন্দর সিং।

অপর দোকানে গজল শুনলেন ভূপিন্দর সিং এবং মিতালি সিংয়ের যুগল কণ্ঠে। শ্রোতা বন্ধুরা তখন শুনছিলেন গজল। এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

0: सखी सहेली
1: कार्यक्रम की प्रस्तुतकर्ता अनुश्री पाठक।

ততক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলি করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের শান্তি অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় খড়গৃহস্থিতে প্রথমে রয়েছে কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং পরে কৃষি আলোচনা। সাতটায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক অনুষ্ঠান রিলি করে শোনানো হবে। সাতটা বেজে ৩৫ মিনিটে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, সাতটা বেজে ৪৫ মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক সংবাদ এবং সাতটা বেজে ৫৫ মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলি করে শোনানো হবে। রাত ৮টা বেজে ১০ মিনিটে শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, ৮টা বেজে ৩০ মিনিটে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, ৯টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলি করে শোনানো হবে, ৯টা বেজে ১৫ মিনিটে শুনবেন আধুনিক বাংলা গান শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, ৯টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে বেহাগ রাগে খেয়াল শুনবেন শিল্পী বড়ি গোলাম আলী খান, ১০টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলি করে শোনানো হবে, ১০টা বেজে ১০ মিনিটে শুনবেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান, ১০টা বেজে ২০ মিনিটে বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলি করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের শান্তি অনুষ্ঠান সূচি।

0: নাই যে যে জল আপনি কইবা জানলেই দিলাইব, আমি দিলে কালকেই যাইমো, এইটা কথা না। আপনার যে প্রবলেম আছে এটা হয়তো ওয়াটার সাপ্লাই জানতাছে না,
1: জানতাছে ঠিক আছে, তার তো পাইপ লাইনও কিছু বেশ কম আছে, পাইপ লাইনও ঠিক নাই।
0: আচ্ছা, তো এটার লিগে আপনার দপ্তরের সঙ্গে বারে বারে যোগাযোগ করুই, কইরা আপনার প্রবলেম কেমনে সলভ হয় এটাই ব্যবস্থা করুই। আচ্ছা, তো প্রত্যেক আপনার গ্রামেই যে শুধু নাই এটা না, মানে প্রায় গ্রামেই জলের অসুবিধা আছে,
1: প্রায় গ্রামেই
0: আছে। তারপরেও আপনারা কৃষকরা কিন্তু বইয়া না, আপনারা খেতে কাজ কররা, তে অখন এই যে বর্ষা বিদায় হইয়া শীত আইতাছে, অখনে আপনারা খেতে কিতা নতুন ফসল লাগাইতা?
1: এখন তো ধান খেত না লাগাই তো কোনো প্রোগ্রাম নেওয়া যেতেছে না, ধান খেত লাগানোর পরে নাকি আপনার গিয়ে বাথরুম আসবে, বেগুন টেগুন এই সমস্ত লাগানো যায়,
0: লাগাইতেন আলু, লাগাইতেন
1: আলু, মূলা,
0: মূলা লাগাইতেন। আচ্ছা, সাইলের কিতা প্রিপারেশন করবা?
1: সাইলের তখন এগ্রিকালচার থেকে কইলো এসরাই লাগানোর লাগিয়া একলাইনি, তা আমরা লাগাইবার চিন্তাধারা করছি, অন করার লাগে তখন আলুও নষ্ট হয়ে যেতেছে, বুড়া হয়ে যেতেছে, এখন জলের অবস্থায় লাগানো যেতেছে না।
0: আচ্ছা, এসেরাই করতা হালি আগে আগে রুইলিছি?
1: হ্যাঁ, হালি তো ফেলাই দিছি,
0: হালি বুড়া হয়ে যাব না।

0: যেটা এক নম্বর এসেরাই এটা তো আপনার 9-11 দিনের ভিতরে
1: আচ্ছা
0: মানে এক গাছা যেটা আর যেটা এমনি তারা কইছে লাইনে লাগাইবার লাগিয়া এটা আপনার 17-18 দিনের ভিতরে আলি জমিনে নামতো এখন তো 17-18 দিনে আলি নামানো যেত না
1: আচ্ছা
0: এখন তো এক মাসের উপর হয়ে যেতেছে আলি এখন তো বৃষ্টি লাগে রোয়ানি যেতেছে না
1: আচ্ছা মানে মূল জমিতেই জল নাই
0: না
1: আচ্ছা তে আপনারা কিতা করবা কিতা চিন্তা করলা
0: কোন কিতা করতাম কোন আপনারা আমরা তো আর চিন্তা করার কোনো রাস্তা খুঁজে পাই না
1: না আমরার কাছেও যদি এই চিন্তা থাকতো তৈলে তো ও সব প্রবলেমই বোধ হয় আমরা সলভ করতে পারতাম যাই হোক তো কিছু কিছু আপনারা দিয়ে হয়তো বৃষ্টি নাই আমি যেমন আরও একটু ভিতর থেকে আইলাম তারা যেমন মোটামুটি রেডি করতেছে বা জল হয়তো বৃষ্টি হয়তো এই দিক দিয়ে ওইটাই তা আপনি আপনার নিজস্ব মেশিন টেশিন কিছু নাই তখন যখন জল আইয়ে তখনের চিন্তা
0: তখনের চিন্তা
1: আচ্ছা তো কিতা এসআরআই যে ধান করতা কিতা ধান করতা
0: গুমতি
1: তারা দিছে
0: তারা দিছে না কিনে আনছে
1: মানে স্টোরে থেকে কিনে আনছে এখানে কি কোনো সাবসিডি পাইছো
0: না
1: এমনিতেই কিনে আনছো বাজার ধরেই কিনে আনছো তো এসআরআই যে করতা তো অফিস থেকে কিতা সাহায্য করবো
0: অফিস থেকে লাস্টে কইছে তার মানে এসআরআই করলে পরে 940 টাকা করে তারা বর্তুকি দিব
1: খবর নাই ওইটা ঠিকই খবর আছে আমিও যতটুকু জানি যে
0: একটা দিব
1: তিন জাতের শাড়ি এই দেওয়া হইব যাই হোক আগে করইন তারপরে না সার পাইতা আগে ফসল না হইলে তো কেমনে নিয়ে করবা তো এই যে আপনার মূল জমিটা এমনিতে রেডি কর কেমনে করবা জল পাইলে কেমনে রেডি করবা
0: ট্রাক্টর পাইমু
1: আচ্ছা ট্রাক্টর নিজস্ব আছে
0: নিজস্ব নাই
1: আচ্ছা আর রাসায়নিক সার কিটা ব্যবহার করেন আপনার ক্ষেতে
0: রাসায়নিক সার তখন গোবর আছে তখন গোবর নাই
1: আচ্ছা অহন না না রাসায়নিক সার
0: না এই সমস্ত এই ধরনের কোনো ব্যবহার হয় না
1: আচ্ছা
0: জৈব সার যেটা রে কয় এটা কোনো ব্যবহার হয় না
1: দিন না মানে ইয়ে পাই না আপনার বাড়িতেও গোবর নাই
0: না
1: ওই রাসায়নিক সার ওই খালি দিন দিয়া ক্ষেত করুন তো এসআরআই পদ্ধতিতে কতটুকু কর্তা চিন্তা করছিল
0: 4-5 খানি করলাম নে
1: আচ্ছা তো এসআরআইতে 4-5 খানি করলা হইলে না এক কানি কইরা দেশীয়টা করলা হইলে
0: না
1: আচ্ছা এইবারেই কি এসআরআই করতেছ না এর আগেও
0: আগেও করছি
1: আচ্ছা ফসল তো বেশ বেশি পাওয়াই যায়
0: ফসল তো বেশ বেশি পাওয়া যায় মানে আপনার ফার্স্টে যখন আমরা মানিকবাবু মুখ্যমন্ত্রী আসলো তখন আমরা কইছে 400 টাকা দিব খানিপত্রিতে এসআরআই করলে তখন আমরা 3 বছর করছি 3 বছরে আমরা 1 টাকাও দিছে না খানিপত্রিতে তখন এরপর থেকে মানে বাদ দিলাইছে এসআরআই করে না এইবার আবার করতেছে তারা খানিপত্রিতে 940 টাকা দিব এইবার লাগে এটা লাগে আবার করতাম
1: আচ্ছা তো একবার পয়সা না পাইলে আর করতাম
0: না আর করতাম না
1: আচ্ছা এইটা কইরা কি আপনার লস হয় না লাভ
0: লস
1: কি লাগা
0: রুয়াতে টাইম যায় বেশি
1: আচ্ছা
0: অতিরিক্ত টাইম যায়
1: আচ্ছা ওই টাইমের লিগে আপনারা ইয়ে
0: এসআরআই করতে শিখান না
1: আচ্ছা বাসটাও কি বেশি লাগে
0: না এসআরআই করলে বাসটা একটু শর্ট হয়
1: শর্ট হয় আচ্ছা কেমন শর্ট হয়
0: এটা তো মেশিনে বাসা যায়
1: আচ্ছা এই লিগে শর্ট হয় আর অক্ষণ তো ওষুধও বাইরেছে ওষুধ একবার দিলে আর বাস একবার দিলে তো মোটামুটি কম
0: না আর বাস লাগে না এখন
1: লাগেই না
0: না
1: আচ্ছা ফসল পাইবার বেলা কি বেশ বেশি ফসল পাই না
0: আমরা এদিকে যেরকম জায়গায় এরকম ফসল
1: মানে সেই রকম যে বেশ বেশা এরকম কিছু হয় না
0: আমরা এদিকে জায়গাও বেশি ভালো না ফসলও তো মনে হয় না
1: আচ্ছা তো সব ক্রাইসিসের মধ্যেই আপনারা পড়ে গেছেন যে জল নাই এইদিকে
0: বৃষ্টিও নাই
1: বৃষ্টিও নাই সব কিছু মিললে একটা ইয়ের মধ্যে পড়ছেন তারপরেও তো আপনি বইয়ে থাকতেন না জল বা কিন্তু তো এই গেল তো আপনার ধান ক্ষেত বাস্তুতে আপনি কইছেন বেগুন ক্ষেত করবা বা করুন যে বেগুন ক্ষেত কতটুকু জায়গাত করুন
0: এটা আমিও খাইবার বুঝ করি আর কি তুরা তুরি এমনি অন্যরা করে বেশি করে
1: আচ্ছা
0: এক পাওয়া দেড় পাওয়া আধা খানি এরকম করে অন্যরা
1: আচ্ছা আপনি খাওয়ার নিলে অন্তত 10 গাছ

0: দশ গাছ বিশ গাছ এটা তো থাকবো,
1: তো বিশ গাছের বেগুন তো আর আপনার খাইতা না, এটা তো বাজারে তো নিতেই লাগবো। দুইটা বেগুন যদি এখানে ডেইলি খাইন আর আটটা বেগুনই নিতে লাগবো বাজারে। আচ্ছা এই যে বেগুন ক্ষেতটা করুন, এটা তো করুন এই যে ছমাইয়া,
0: ছমাইয়া বারো মাইয়া সবটাই করে তা আমরা কেন করলে কেতাবে জানেন নি, ধরেন আমরা যদি এক পাওয়া জায়গাও করি তবু আমরা খাইবার বস্তি কেনা বান্দরে খাইয়া নষ্ট করি লাই।
1: আচ্ছা এই একটা মইয়া ইয়া গিয়া পাইলাম যে আমি তো এক ঝাঁক বান্দর পাইছিলাম আরও সামনে দিয়া গোকুল নগরের একদম ভিতরে দিয়া।
0: আমরা বাড়িতে পেঁপে গাছ থাকে না, কলা গাছ থাকে না, কাঁঠাল থাকে না, আম থাকে না, কোনো কিছু সবজি লাগানো যায় না, জায়গার তো অভাব নাই এই বান্দরে যন্ত্রণা।
1: আচ্ছা এই যে আপনারা সমস্যাটা, এটা আপনারা বন দপ্তরে জানাইছিলেন?
0: আর
1: কিছু বেশি তারা করে না, তারার কাছে হয়তো আইনও নাই যে তারা আর কিছু বেশি করতো। আচ্ছা কোন কোন গ্রামে গেলে দেখবা ইঁদুরের উপদ্রব, বড় বড় ইঁদুর, ইঁদুরের উপদ্রব। কোনো গ্রামে গেলে দেখবা জলের একদমই জল নাই, তো এই অবস্থার মধ্যেও কৃষকরা একটুকু বুয়া নাই, কৃষকরা কিন্তু কাজ করতেছে। তো ওই বেগুন করিনটা এই এই কারণে
0: আমরা এখানে এটা হয় না, ওই সাইডে কিছু হয়।
1: আচ্ছা ওইদিকে কি তবে ইয়া নাই, মানে উপদ্রব নাই
0: না?
1: আচ্ছা ওই যেমন করলা ক্ষেত বা
0: ইয়া নষ্ট, সব নষ্ট।
1: করলা তো ইয়া খায় না?
0: খায় খায়, এখন খায়,
1: অক্ষণ খাইতেছে তারা।
0: আগে খারকুল খাইতো না, অক্ষণ খারকুলও খায়।
1: আচ্ছা তারা অন্য খাওয়ন না পাইয়া হয়তো এটি খাওয়ানে প্র্যাকটিস করতেছে।
0: হ্যাঁ আগে রাবারে গুটা খাইতো না, এখন রাবারে গুটাও খায়।
1: আচ্ছা মানে কত ক্রাইসিস দেশের মধ্যে আপনি চিন্তা করেন না। আর তারাও যে একটা প্রাণী, তারাও তো খাইয়া বাঁচত,
0: খাইয়া বাঁচতই।
1: আচ্ছা আমিও খাইয়া বাঁচতাম
0: সবাই,
1: তো এর মধ্যেই একটা দ্বন্দ্ব। আচ্ছা তো শীতকালীন আর কোনো কিছু করতে না, বেগুন ছাড়া আর কোনো ক্ষেত
0: আর কিতা ক্ষেত করতে না, খুঁজছেন
1: আলু ক্ষেত টেত করতে না?
0: এটা আছে দেবো, কইতা করবো।
1: আচ্ছা তো দাদা আপনার ক্ষেত গৃহস্থি এই ক্রাইসিসের মধ্যেও যতটুক ভালো চলার চলুক এই আশা রইল। নমস্কার।
0: নমস্কার।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার শ্রোতা বন্ধু, আশা করি আপনারা সবাই শ্রাবণ মাসের বার্ষিক মাসিক অনুষ্ঠান আপনারা শুনরা, এটা বছরে আমরা একবারই পাই, 30 দিন, 32 দিন, 31 দিন যতদিন থাকে আমরা মনসামঙ্গল গান শুনি। আপনারা আশা করি শুনরা গ্রামে গঞ্জে আমরা গেলে পরে বা আপনারাও মোবাইল মাধ্যমে আমরারে অবগত করেন, কিন্তু অনুরোধ রাখি আপনারা বর্তমান অত্যাধুনিক যুগেও চিঠি দিয়া আমরারে জানাইলে পরে আমরা বিশেষ কৃতার্থ হইমু, কারণ লেখাটা আমরার কাছে থাকব। যাই হোক, আমরা আজকে উপস্থিত কিষাণবাণী অনুষ্ঠানে উপস্থিত আমার দাদাবাবু, প্রথমে জানি দাদাবাবুর পরিচয়।
2: হ্যাঁ, আমার নাম সুব্রত সেন, আমি কৃষি তত্ত্বাবধায়ক মহোদয়ের কার্যালয়ে কর্মরত আছি।
1: দাদাবাবুর সঙ্গে আপনারা ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রে বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হয়, আলোচনা হয়, বিভিন্নভাবে আপনারা দাদাবাবুর সাহসর্য লাভ করেন। আমরা বর্তমান সময়ে দেখি আর মাথা বান্দিয়া আমরা সবাই লাগছি ক্ষেত গৃহস্থী করার লাগিয়া, বিশেষ করিয়া এই মরশুমে আমরা ধান চাষ করি। বিগত কয়েক বছর আমরা গা হেলা ফেলা দিয়া বইছিলাম, চাউলের দাম পাই না, ধান বেচতাম পারি না, নানান অজুহাতে, কিন্তু ঘটনা কিন্তু এটা নাই, আমরা যে চাউল খাইছি, চাউলের বাদ যেটা খাইছি এটা মাটিতেও হয়েছে,

0: আমার রাজ্যত না হইতে পারে, আমার গ্রামও না হইতে পারে, আমার মহকুমাত না হইতে পারে, অন্য রাজ্যে অন্য জায়গাত হইছে। আমরা অনুরোধ করি আর কোনো অবস্থাতে চাষযোগ্য জমি পতিত রাখবা না। বর্তমানে আমরা দেখি আর সমরুপাড়া অঞ্চলে আমরা আজকে গেছিলাম, আমি ব্যক্তিগতভাবে দেখলাম এখানে একটা ট্র্যাক্টর আয়া ঢুকছে। তাইলে ধীরে ধীরে ধীরে আমরা অগ্রগতির দিকে যাই আর, তবে অগ্রগতিরে কাজে লাগাইতে হইব বিজ্ঞান এবং প্রযুক্তির সঙ্গে নিয়া পরিবেশ বাঁচাইয়া। আগে ধান ক্ষেত মাছ পাইছি, খাঞ্জা হিসলে বাদে প্রচুর মাছ আমরা পাইছি, যাই আর বিস্তারিত জানার লাগিয়া এই সময় আমরা কী করব না করব এই বিষয়টা ধান ক্ষেতের।
1: হ্যাঁ, বিজ্ঞান ভিত্তিক ধান চাষ খুবই লাভজনক। কিছুদিন আগে মানুষ ধান ক্ষেতের প্রতি অনীহা প্রকাশ করত, কিন্তু বর্তমানে বাজারে দেশি চালের দাম বৃদ্ধি পাওয়ায় এখন ধান ক্ষেতের প্রতি মানে যাতে চাষি ভাইরা বিশেষভাবে নজর দেয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। কারণ ধান চাষ বর্তমানে লাভজনক হয়ে গেছে। কিভাবে লাভজনক হয়েছে? যদি আমরা বিজ্ঞান ভিত্তিকভাবে চাষ করি, যেমন পাওয়ার টিলার, ছোটো ছোটো পাওয়ার টিলার আছে, যেগুলি পাওয়ার টিলারের থেকে উন্নত ট্র্যাক্টর, মিনি ট্র্যাক্টর, সেই মিনি ট্র্যাক্টর সমরূপার গ্রাম পঞ্চায়েতে মানে রয়েছে, একজন চাষিভাই কিনে নিয়েছেন, সেটা দিয়ে অতি সহজে অল্প সময়ে অনেক বেশি বেশি জায়গা চাষ করা সম্ভব। এবং সেই জমিতে মানে দ্বিতীয় অবস্থায় মইয়ের প্রয়োজন হয় না, মাটি সুন্দরভাবে তৈরি থাকে, শুধু আপনি ধান গাছটা লাগাতেন। তাই যেহেতু এখন ধান ক্ষেত লাগানো আমন ধান রোপণের শেষ সময়ের দিকে এগিয়ে আসছি, সেহেতু চাষি ভাইরা যারা এখনও মাঠে ধান রোপণ করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা অতি শীঘ্র এই মাসে 15-20 দিনের মধ্যে আপনারা ধান রোপণ করুন। আর যেসব ভাই ভাইয়েরা চাষি ভাইয়েরা ধান রোপণ করেছেন তারা কিন্তু এখন পরিচর্যা করতে হবে। কারণ প্রথমে দেখুন, এসআরআই পদ্ধতি বহু আগে ছিল জাপানি প্রথা। আপনারা জানেন জাপানি প্রথা মানে লাইন সোয়িং, লাইনে রোপণ করা। তারপর সেই জাপানি প্রথা পরিবর্তিত হয়ে এসলো এসআরআই। হ্যাঁ, এসআরআই পদ্ধতি আপনারা সবাই জানেন যে এসআরআই পদ্ধতিতে চাষ করা যায়। 8-12 দিনের চারা একটা একটা করে লাগানো সম্ভব। কিন্তু তারপর সেই এসআরআইকে মডিফাইড করে আইলো ICM, ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট। সেখানে 20 দিনের চারা 2-3টে করে লাইনে লাগানো, হ্যাঁ 10 ইঞ্চি দূর দূর এবং লাইনটাকে লাইন 12 ইঞ্চি দূর দূর, সেটা হইল ICM।
0: আর একটা জিনিস বাবু আজকে শুনলাম,
1: হ্যাঁ
0: তাই হইলা 7-8 লাইনের পরে মাছানো একটা গ্যাপ, এরপরে আর একটা, এটাও কিন্তু আর একটা নতুন পদ্ধতি,
1: নতুন পদ্ধতি, সেটা হচ্ছে MICM, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড মানে ক্রপ ম্যানেজমেন্ট।
0: আচ্ছা আচ্ছা,
1: সেইটারও সেই যে 8 লাইন পরপর একটা গ্যাপ ছাড়তে হয়, যেটা প্রথমে আমরা এসআরআইরও পূর্বে সেটা আমি সমরূপার গ্রাম পঞ্চায়েতে চালু করেছিলাম, যেটা হলো 8 লাইন লাইনে লাগানোর পর 1 লাইন গ্যাপ দিতে হয়।
0: আচ্ছা, ও লাইনের গ্যাপ কত হান হইব, 1 পারা নি না 2 পারা?
1: না, সেই লাইনে হইব 12 ইঞ্চি,
0: মানে 1 ফুট,
1: 1 ফুট দূর দূর। হ্যাঁ, তো 1 ফুট দূর দূর বা তার চেয়ে বেশি, 1 কুদাল পাশ, যেটা 16 ইঞ্চি কুদাল, বড় মাটি কুদালে 1 কুদাল পাশ করে 8 লাইন পরপর একটা ড্রেন করতে হবে। সেই প্রথা থেকেই মধ্যে এলো এসআরআই মানে প্রথা, যেইটাতে সেম অবস্থা হালি বিশ্রাম মতো মানে মাটি তুলে

0: তৈরি করে বেডের উপরে উপরে একটা একটা করে চারা বসাতে হবে 8 থেকে 12 দিনে। সেটাকে মডিফিকেশন করে এলো ICM ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে 15 থেকে 20 দিনের মধ্যে চারা একটা একটা করে লাইনে, ইয়ে দুটো বা তিনটে, এর বেশি নয় কিন্তু, লাইনে লাগাতে হবে এবং 10 ইঞ্চি দূর দূর একটা গুছা থেকে আরেকটা গুছা 10 ইঞ্চি দূরত্ব হবে এবং লাইন থেকে লাইন 12 ইঞ্চি দূরত্ব হবে। সেইটা পরিবর্তন করে বর্তমানে এলো EMICM, মানে মুখ্যমন্ত্রী ক্রপ ইন্টিগ্রেটেড প্রোগ্রাম। তো এই যে ক্রপ ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে 8 লাইন পর পর 1 লাইন গ্যাপ দিতে হবে, সেটা 12 ইঞ্চি হোক আর 16 ইঞ্চি হোক সেটা করতে হবে। তো যারা যেসব চাষি ভাইরা আগে লাগিয়েছিলেন তারা পরিচর্যার উপরে যত্নবান হবেন, আর যারা এখনও লাগান নাই আপনারা পরীক্ষামূলকভাবে কিছু জায়গা আপনারা এইভাবে লাগাইতে পারেন যে 8 লাইন পর পর এক, মানে এক কোদাল পাশ দিয়ে আবার 8 লাইন লাগালেন। এবং মনে রাখবেন প্রত্যেকটা লাইনে চারা কিন্তু সংখ্যা হবে 2 থেকে 3টি, তার বেশি নয়, এবং একটা গুচা থেকে আরেকটা গুচা 10 ইঞ্চি দূরে দূরে লাগিয়ে দিন। তার কারণ হচ্ছে যে আপনি 8 লাইন পর পর যে 1 লাইন ছাড়বেন সেটাতে কি হয় যে আলো বাতাস প্রতিটা গাছে সুন্দরভাবে নাগাল পায়, এবং 8 লাইনের পর যে আপনারা ড্রেন দেবেন যে ফাঁক জায়গাতে, ফাঁক জায়গা রাখলে হবে কিন্তু ড্রেন দিলে খুবই ভালো, সেই ড্রেনের মধ্যে বৃষ্টির জল ধরে রাখা সম্ভব হবে এবং গাছগুলির শিকড় সেই জল পাবে
1: খুব সহজে, এটা গ্রহণ করতে পারে, মাটি এত টানিয়া টানিয়া নিব।
0: তাই দেখেন এত সব পরিবর্তন কেন, সেই পরিবর্তনগুলো হচ্ছে যাতে কৃষক ভাই ধান খেতে স্বনির্ভর হতে পারেন এবং ধান খেতে লাভজনক করার জন্য এই একটার পর একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে ফলন দ্বিগুণ হয়। কারণ ফলন যদি দ্বিগুণ হয় তাইলে আপনার সারা বছরের খাদ্য রেখেও বর্তমানে সরকার, আপনারা সবাই জানেন, ধান কিনে নিচ্ছে, তাইলে আপনি যদি দ্বিগুণ পরিমাণে ধান ফলন পেতে পারেন তাহলে কি হবে, আপনার সারা বছরের ধান রেখে বাকি ধান আপনি উচ্চ রেটে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন।
1: ঘোষণা হিসেবে বাবু, এই যে আলোচনা আপনি খররা, আমরা এই আলোচনাটা কিন্তু আমরা খোনার বচনে জানছি, শ্রাবণের পুরো ভাদ্রের 13 তার মধ্যে যত পারো, অর্থাৎ ভাদ্র মাসের 13 তারিখের মধ্যেই কিন্তু ধান লাগানি একেবারে শেষ করে লেওয়া দরকার। যদিও বর্তমানে পরিবেশ পরিস্থিতি অনেকটা পরিবর্তন হয়ে গেছে গিয়া, পরিবেশটা বিশেষ করিয়া পরিবর্তন হয়েছে, তবুও মোটামুটি একটা ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু সকালবেলা এখন লাগা আরম্ভ হয়েছে।
0: হ্যাঁ, তো এই যে 13 ভাদ্রর 13-র মধ্যে যে ধান লাগানো তার বিশেষ কারণ হচ্ছে এরপরে যদি আপনি ধান লাগান তাহলে সেই ধান শীতের মরশুমে চলে যাবে, ফলন ভালো হবে না। তাই চাষি ভাইদের কাছে অনুরোধ, যেটা কানাইদা বললেন, 13 ভাদ্রর মধ্যে লাগানো শেষ করুন। এবং এই যে মুখ্যমন্ত্রী ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামে আপনারা এগিয়ে আসুন, এতে আপনারা কিছু আর্থিক সাহায্য পাবেন এবং ফলনও ভালো হবে, ফলন ভালো হলে আপনার আয় বাড়বে।
1: এবং আমরা যে আত্মনির্ভর হওয়ার লাগে যে আমরা চেষ্টা করি, আর এটারও কিন্তু একটা চাবিকাঠি এটার মধ্যে দেওয়া আছে। ওহন ঘটনা আমরার আসরের সময় প্রায় শেষে ফতে আইয়া গেছে, আমরা এই বিষয়ে আরও অন্যান্য দিনও আলোচনা করবো এটা আমরার বিশ্বাস। তবে দাদাবাবুর কাছে একটা জিনিস আমি জানার চেষ্টা করি, আর আপনি সংক্ষেপে এই যে আমরার বিভিন্ন পদ্ধতি, ওষুধ বিশদ কীরকম দেওয়া হইতো না, জৈবিক পদ্ধতিতে? এটা
0: জৈবিক পদ্ধতি,
1: কারণ এতে করিয়া আপনি যে 8 লাইনের পরে যে লাইনটা রাখবা এটার মধ্যে যদি 2টা খোলসা ফাইন, 2টা দাঁড়কিনা ফাইন, 4টা সেঙ্গ।

করেই ভাই, হ্যাঁ শোল মাছও ভাইতে পারেন, টেংরা মাছও ভাইতে পারেন। সুতরাং এই মাছ আপনার পুকুরে নিয়েও কিন্তু আপনি সারিয়াও দুইটা পয়সা আয় করতে পারবা। কারণ দেখছেন নি কি অবস্থা বর্তমান সময়ে চলে, বাবু অহল বেগ লইয়া যারা কিন্তু খালিয়াতে ফিরিয়াইরা মুখ বেজার করিয়াইরা কতদিন দরিয়ার। এবছর আরেকটা জিনিস দাবো, আপনি আশা করি খেয়াল করছেন, এই মরশুমে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ইলিশ পাইছি একটা সময়। আপনার আপনার ছোট হলো, আপনার বাবা কাকা যেটা, আমার বাবা কাকা যেটা প্রচুর পরিমাণে ইলিশ নিয়ে খাওয়াইছেন কিন্তু আমরা এই মরশুমে। আর এটাও ডাকের কথা আছে, বাদ্য মাসে ইলিশ খাওয়া নাই, কিন্তু যদিও বিভিন্ন রকম পদ্ধতিতে অনুসারে ইলিশ মাছ সারা বছর রাখা হয়, কিন্তু স্বাদ পাওয়া যায় কিন্তু শ্রাবণ মাসে। এই বছর কিন্তু ইলিশের দেখা নাই বললেই চলে আমরা এই স্থানীয় বাজারে। যাক, এই প্রসঙ্গে আমরা আলোচনার বিষয় নাই, আমরা মৎস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হইমু, আমরা আলোচনা করবো এই বিষয়ে। আজকে এই পর্যন্তই, আমরা আসর থেকে উঠিয়ার আসরের শেষে আমরা শুনবো মনসামঙ্গল গান।

আমরা যেমন সঠিক কথা, তবে আমরা যেটা বলছিলাম হাঁস পালনের ব্যাপারটাই, আমরা ছোট ছোট হ্যাচারি মেশিন পাওয়া যায় বাজারেই পাওয়া যায়, একটা পরিবার পিছু যদি একটা যদি ছোট একটা হ্যাচারি মেশিন থাকে, দাম তো খুব একটা বেশি হয় না, যেটাতে একসঙ্গে গোটা বিশেক পর্যন্ত ডিম বসানো যেতে পারে ছোট্ট, এই হ্যাচারি মেশিন থাকলে বাড়িতেই বাচ্চা ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব। তা থেকে কি হবে, যেমন হাঁসের উৎপাদন ডিম থেকে বাচ্চা উৎপাদন সেটাকে সুনিশ্চিত করা যায়, ঠিক তেমনি মুরগিদেরও ডিম থেকে বাচ্চা ফোটানো যায় সহজেই। এতে করে গ্রামীণ অঞ্চলে যে হাঁস পালন

0: অসম্ভব। তা থেকে কি হবে, যেমন হাঁসের উৎপাদন ডিম থেকে বাচ্চা উৎপাদন সেটাকে সুনিশ্চিত করা যায়, ঠিক তেমনি মুরগিদেরও ডিম থেকে বাচ্চা ফোটানো যায় সহজেই। এতে করে গ্রামীণ অঞ্চলে যে হাঁস পালন এবং মুরগি পালন দুটো জিনিসকেই, দুটো দিককেই আমরা প্রতি ঘরে ঘরে আমরা সেটাকে প্রযুক্তিতে নিয়ে আসতে পারি। এতে আমাদের যেমন মাংসের উৎপাদন বাড়বে তেমনি ডিমের উৎপাদনও বাড়বে।
1: দাবু, যেটা কইতাম চাইছিলাম, আমরা এই সে আবার আমি যে আর কইলা শহরের উত্তর দিকে বিভিন্ন গ্রামে আপনার শুনলে রাগ করেন না, যে যেটা বাস্তব এটা আমি তুলিয়া ধরিয়া, আপনারা বেগুনের সময় বেগুন, ঝিঙ্গার সময় ঝিঙ্গা, মানে রবি মরশুম বর্ষার মরশুমে প্রচুর পরিমাণে সবজি আমরার বাজারে নিয়ে আইতা। ওখানে শুধু লাটিয়াপড়া এবং আশপাশ অঞ্চল থাকিয়া কিছু কিছু সবজি আয়, কিন্তু ইরানি, মাগুরুলি, বাবুর বাজার, টিল্লা বাজার এর আশপাশে যেমন আছে কর্ণপুর, অনুপুর এটার থেকিয়া কিন্তু, বা শ্রীনাথপুর, টিনাথপুর থেকিয়া কিন্তু সবজিও হনার বাজারে আইয়া ঢুকে না, পূর্ব থেকিয়া পশ্চিমে আয় না, উল্টা দক্ষিণ দিক থেকিয়া উত্তর দিকে পূর্ব দিকে যায়, গাড়ি বুঝাই করিয়া যায়। ওহন আপনারা যদি নিজের জমি থাকা সত্ত্বেও চাষবাস যদি না করেন, তাইলে কিন্তু আপনারাই পিছিয়ে যাইবা। মনে করবা না যে বাইরের টাকা আইব আর আমি খাইমু, টাকা কিন্তু পকেটে থাকবো, সবজি, চাউল, ডাইল, মাছ, মাংস, ডিম কিন্তু আপনারও বানাইতে হইব। পোলট্রির ডিম আছে, পোলট্রির ডিম কয়দিন আইব, মনে করেন আইল না, ছয় মাস আইল না, তখন কিতা করবা, তখন কিতা আঙ্গুল খামড়াইয়া খাইবানি। সুতরাং আগের মতো আপনারা প্রাণী পালনে উৎসাহিত হইয়া প্রাণী পালন করেন। যেটা কইতাম চাইছিলাম, আপনি আশা করি কৈলাস শহর যাইন, আমরা এখান থেকে কৈলাস শহর যাইন, কি পর্যন্ত প্লাস্টিকের বোতল দাবু, ওই যে খামরাঙ্গার ওখানো যে ই হয়েছে, যে ওখানো একটু ছাইয়া দেখুন যে কি পরিমাণ প্লাস্টিকের বোতল। আমরা সচেতনতার এতই অভাব, এতই অভাব যে এই প্লাস্টিকের বোতলগুলি আজকে এখানে ঝুপঝাড়ে আটকাইয়া রয়েছে, এগুলি যদি জলের তরে গিয়া আমার খেতে ঢুকে, আপনার খেতে ঢুকে, কিভাবে আপনার খেতে কতদিন লাগবো সময় এই খেতটা পরিষ্কার করতে। সঙ্গে অনেক সময় কিতা করে, এই যে থার্মোকলের টুকরা হাঁস জলে থাকে, মুরগিও দেখছি এটার মধ্যে ঠুকরায়, কোনোভাবে যদি তার শরীরে এটা প্রবেশ করে আপনার পাখিরই কিন্তু ক্ষতি হইব, কারণ এগুলি কিন্তু ফট করিয়া শরীর থেকে বাইরিত নেয়। তারপরে গবাদি পশুও যদি সেই প্লাস্টিক খায়, অনেকবার আমরা সতর্ক করছি দাদাবাবু, তারাই সতর্ক করিয়া গেছেন যে গুড় অনেক সময় প্লাস্টিকের মধ্যে আবদ্ধ করিয়া আনা হয়, গুড়ের গন্ধে কিন্তু গরু ফাগল হয়ে যায়, কাঁঠালের গন্ধে যেমন ফাগল হয়, গুড়ের গন্ধ তারা ফাগল হইয়া সেই প্লাস্টিকগুলি খায়, পরবর্তী সময়ে তার পাকস্থলিতে গিয়া এটা আর বাইরে আয় না। এরপরে আপনারা অপারেশন করেন বা কোনো সবসময় তো অপারেশন করার সুযোগও থাকে না, তো এইগুলিও কিন্তু আমরা একটু ভাববার আছে। সঙ্গে আরেকটা জিনিস আমি দাদাবাবুরে কইম, আমরা এই সমস্ত অঞ্চলে খাকি ক্যাম্বেল একটা সময়ে পালন করা হইত, বর্তমানে কিন্তু প্রায় নাই বললেই চলে দেব, তো এগুলিও একটা ইয়ে করা প্রয়োজন।
0: সঠিক কথা, খাকি ক্যাম্বেল প্রজাতির হাঁসটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, এটা আমাদের এই জেলাতেও, অবিভক্ত উত্তর ত্রিপুরা জেলাতেও এটাকে আগে ব্রিডিং করানো হতো পানিসাগর ডিস্ট্রিক্ট পোলট্রি ফার্মে, এখন সেটা সরে গিয়ে সেটা গান্ধীগ্রামে সেটাকে ব্রিডিং স্টক রাখা আছে, সেখান থেকে সেটা উৎপাদন করা হয়। তবে একটা কথা হচ্ছিল কি, সেটা বাচ্চা, হাঁসের বাচ্চা সেখান থেকে কিনে নিয়ে আসা বা পাওয়া, সেটা একটা কতটুকু পাওয়া যেতে পারে, যে সংখ্যায় অল্প উৎপাদন হচ্ছে, চাহিদা তো অনেক বেশি,
1: চাহিদা বেশি।
0: আমি একবার নিয়ে এলাম, এই হাঁসটা তো আমাকে ডিম দেবে, আবার আমি ওই ডিম থেকে তো বাচ্চা ফুটাতে পারি, তাহলে তো আমার পরের দিকে অপরের দিকে চেয়ে থাকতে হবে না। আমি ছোট্ট একটা হ্যাচারি মেশিন যদি আমরা নিয়ে নিই, দামও তো খুব একটা বেশি হয় না, বড় হ্যাচারি মেশিনের দাম অনেক বেশি মানলাম, কিন্তু ছোট একটা হ্যাচারি মেশিন বিভিন্ন দামে পাওয়া যায়, বিভিন্ন কোয়ালিটি আছে বাজারে পাওয়া যায়, অনেকে যদি মনে করেন যে

0: কোন অনলাইন থেকে অনাতে চান নিশ্চয় অনাতে পারবেন, একটু দেখতে পারুন, দেখতে পারেন
1: হেচারি দাব খুব কতটা ডিম রাখা যায় এবং
0: ছোট্ট যে হেচারি যে মেশিন এটাতে প্রায় ১২টা মতো ডিম রাখা যায়, ২০টা ডিম রাখা যায়,
1: যথেষ্ট
0: ৬০টাও রাখা যায়।
1: আমার
0: বাড়িঘরে গ্রামীণ যে পরিস্থিতিতে প্রতি ঘরে একটা ছোট্ট যে একটা হ্যাচারি মেশিন একটা ২০টা ডিম বসানো যায়, একটা হ্যাচারি মেশিনও যদি রাখা যায় তাহলে ওনাকে আর ভবিষ্যতের দিকে মানে অন্য অপরের পর মানে
1: মুখের দিকে
0: চেয়ে থাকতে হবে না, অপেক্ষায় থাকতে হবে না, নিজে উৎপাদন করতে পারবেন,
1: নিজে ফার্মা যখন যাব ও নিজে ফার্মা যে আমরা যখন সরকার থেকে কিছু পাই তখন কিন্তু তার সঠিক মূল্য দেই না। যেমন আমরার কৃষি বিজ্ঞান কেন্দ্রের ডাক্তার দিদিমণি আইসলা এবং আমিও ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গাতে যাই, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরিয়া ঘুরিয়া অনেক সময় যাই, আমার বিভিন্ন জায়গাতে যাওয়ার একটা শখ আছে, ঘুরিয়া ঘুরিয়া দেখি, পয়সা তো বেশি নাই, আমার স্থানীয় অঞ্চলটাই আমি ঘুরার চেষ্টা করি। বিজ্ঞান কেন্দ্র থেকে হাঁসের বাচ্চা দেওয়া হয়েছে, বাচ্চা অবস্থায় কয়টা পুরুষ কয়টা স্ত্রী হাঁস বোঝা যাইত না, বোঝা যায় না, তারারে না জানাইয়া পুরুষ হাঁস হয়ে গেছে গিয়া বেশি, তারারে না জানাইয়া পুরুষ হাঁসগুলি তারা বেশি রয়েছে। তো এই ক্ষেত্রে যে এই হাঁসগুলি সরকারিভাবে ফাইলা পরবর্তীতে কিন্তু তাই না আর হাঁস ফাইবা করিয়া আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ আপনি যদি দপ্তরে গিয়া জানাইতা বিজ্ঞান কৃষি বিজ্ঞান কেন্দ্রে গিয়া বলে জানাইতা যে দিদিমণি বা দাদা স্যার আমার তো আপনারা তো দিছিলা, আমার অতটা বাচ্চার মধ্যে অতটা মনে হয় ১০টা দিছিলা, ৭টা হয়ে গেছে গিয়া হাঁস আর ৩টা হয়েছে মানে স্ত্রী হাঁস। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু তারা আইয়া আপনার সঙ্গে যোগাযোগ রক্ষা করিয়া বা আপনারাও কইলেন বলে আপনি পুরুষ হাঁসগুলো লিয়ে আইন, অনুপাত তো বেশি হয়ে গেছে গিয়া, সেই অনুপাতে আপনারা আবার স্ত্রী হাঁস তারা দিলানে, আরো একজনে যদি ফাইয়া থাকুন তান যদি সবটি স্ত্রী হাঁস হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে পুরুষেরও দরকার আছে, পুরুষ হাঁস যেমন হাঁসের রক্ষা করে তেমন অন্যান্য বিভিন্ন কাজেও এটি ব্যবহার করা হয়। সুতরাং আপনি বেশি লাইলা এটা কিন্তু ঠিক নাই, কারণ এই যে হাঁসগুলি আমরা পাই আপনি যে কথা কইছেন যে হাঁসের বাচ্চা অনেক সময় দেওয়া হয়েছে, অনেক জায়গাতে আমি দেখছি খাকি ক্যাম্বেল হাঁস বা বর্তমান সময়ে অনেকেই ক্রয়লার পালন কররা, ক্রয়লার কিন্তু খুব লাভজনক একটা পাখি যেটার মাংস এবং ডিম উভয়ে কিন্তু বাজারজাত করিয়া প্রচুর আয় করা যায় এবং বাজারে কিন্তু প্রচুর চাহিদা আছে। মাঝখানে আশা করি আপনি দেখছেন হাঁসের ডিম কিন্তু ৮০ টাকা তো বিক্রি হয়েছে ৬০টা প্রতি ৪টা। তো এই ক্ষেত্রে আমি অনুরোধ করব হাঁস আপনারা অবশ্যই পালন করবা। সংক্ষেপে দাদাবাবুর কই আর আমরা আসলে সময় প্রায় শেষের পথে, পায়রা পালন সম্পর্কে আপনি মানে পায়রার স্বাস্থ্যটা যাতে কিভাবে বজায় থাকে, কারণ আমি লক্ষ্য করছি পায়রার পাখার মধ্যে একটা পোকার মতো একটা ঢুকি যায় গিয়া, এটা নিয়ে আপনি যদি একটু কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।
0: অ্যাকচুয়ালি পায়রারা যখন তাদের যে বাসায় তারা থাকে কাঠের বাক্সের মধ্যে বাসা বানিয়ে দেওয়া হয়, আমরা কি কখনো মানে কখনো সেটাকে পরিষ্কার করি
1: না,
0: সমস্যাটা সেই জায়গায়।
1: আর এরপরে পাখিরাও তো বিভিন্ন সময় খড়কুটাইন জড়া করে ডিম পারে,
0: ঠিক তাই মাসে অন্তত একবার ওই বাসাটাকে একটু ঝেড়ে মুছে আবার নতুন করে সাজিয়ে দিতে হয়, সেম বাসাটাকে ভেতরে খড়কুটো সব বের করে দিয়ে রোদে রেখে ঝেড়ে মুছে আবার বসিয়ে দিলে এই পোকার সংক্রমণটা কমে যাবে।
1: আচ্ছা, সঙ্গে এটার মধ্যে তারারে মানে মানে কোন রকমের ধরুন ওষুধ টষুধ স্প্রে করার দরকার আছে?
0: ওষুধ স্প্রে করা যায়, ওষুধ ইনসেকটিসাইড যেটা আমরা বলি অর্থাৎ পোকাকে যেটাকে পোকা মারার ওষুধ আছে স্প্রে, সেটা স্প্রে করা যেতে পারে, কিন্তু সেটার একটা কুফলও আছে, ভুলবশত সেই ছোট বাচ্চাদের গায়ে যদি পড়ে সেটা একটু বিবেচনা করে দেখা উচিত। তো সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে মাসে একবার পায়রার বাসাটাকে পরিষ্কার করে দেওয়া,
1: মানে এটাই হলো একদম
0: বেস্ট প্র্যাকটিস।
1: আমরা আমরার একটা বচন আছে দাবরি মানে আপনারও খেয়াল থাকবরে, হাসে উনা ফাড়য় দুনা ছাগলে খানো ফিন্দায় শোনা দাবো। হ্যাঁ, হাসে হাসে কিন্তু উনা ফাড়য় দুনা ফাড়য় কিন্তু এত বেশি লাভ দেয়, সঠিকভাবে পালন করলে পরে প্রচুর লাভ পাওয়া যায়। এবং পায়রা কিন্তু বর্তমান সময়ে আমরা প্রায় দেখি আর না, কিতার লাগিয়ে আগে জালালি কবুতর প্রচুর দেখা যেত, জালালি কবুতর কিন্তু এখন দেখাই যায় না। আগে পাখি যখন পাখি সংক্রান্ত যখন আমরা আলোচনা করি আর সঙ্গে আমি আপনার মাধ্যমে এটাই অনুরোধ করা সবার কাছে,

যে আপনারা পরিবেশ সুরক্ষা দেন, নাইলে কিন্তু বিপর্যয় অনিবার্য, এবং প্রকৃতি যখন আমরা রূপে প্রতিশোধ নিব তখন কিন্তু কাউরের রেহাই দিত নাই। আমরা এই যে জলাইয়ের মধ্যে জলাই ফাইরিয়া যে জায়গাটার মধ্যে একটা ঝিলের মতো আছে, সেই ঝিলের মধ্যে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আইয়া বইতো, বালি হাসে ডিম পারত, ডিম ফুটাই মানে বাচ্চা ফুটাইতো। বর্তমানে নাকি ওই জায়গাতে তারা আর যায় না, আরো অনেক দূরে গিয়া তারা নাকি এটা করছে, মানে এই জায়গার জলটা হয়তো দূষিত হয়ে গেছে গিয়া। সুতরাং এই ক্ষেত্রে আমরা একটু সাবধান হওয়া একান্ত প্রয়োজন। আজকের আসরে এই পর্যন্ত, আগামী দিন দাদা বাবুরের সঙ্গে নিয়ে আবার আমরা বইমু অন্য বিষয়ে আলোচনা করব। আজকে আসর শেষ করি গান শুনতে শুনতে। পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যদি সবাই থাকি, তাইলে অসুখ বিসুখে আমরা রে ধরত না। সঙ্গে দাদা বাবুয়ে যে সমস্ত কথা কইলা, গবাদি পশু পালন করেন, হাঁস মুরগই পালন করেন, আর যে কোনো প্রজাতির পাখি আপনি পালন করেন, তার ঘর বাড়ি খাওয়া খাদ্য জল সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। সঙ্গে আপনার বাড়ির আশপাশ প্লাস্টিক মুক্ত রাখবা। প্লাস্টিকের কারণে কিন্তু আমরা আজকে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন, আর এই বিপর্যয়ের হাত থেকে বাইরে তুললে প্লাস্টিক ব্যবহার সীমিত করতেই হইব। একবার ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার না করা খুবই ভালো। আপনারা সবার কাছে অনুরোধ আমরা প্রত্যেক দিন করি যে বাজারে যাইতে সময় আপনারা একটা ব্যাগ লইয়া যাইবা, সেই ব্যাগের মধ্যে বিভিন্ন জিনিস বড়িয়ে আপনারা লইয়াইবা। আজকে আমরা আবারও সবাই মিলিয়া মনে করিয়ার সামান্য কিছু খরিদ করলা, যেটা আপনার প্যান্টের পকেট বা হাতে করিয়া আনতে পাররা, সেই জিনিসটার লাগিয়া একবার ব্যবহৃত প্লাস্টিক ব্যাগ আনবা না। কারণ আনিয়া যেখানে সেখানে ফালাইলে পরে সেই ব্যাগ মাটিতে গিয়া মনস্তরিত নাই, ফস্ত নাই, জলবাহিত হইয়া জল যাওয়ার রাস্তা বন্ধ করব। আসর শেষ করিয়ার গান শুনতে শুনতে।

0: আকাশবাণী আগরতলা যতনি ফাঁসি খাপাংনি হামজা মাইয়া ফরে তাবক চ্যাংজাগ চিনি তিনি নি সানজা জরানি কবর কাওয়াই পান্দা তিনি খানা বাইন আচো আছেনি খাতুমানি পান্দা
1: পাইছে
2: তা বলকে
1: পরিবেশা
2: সৈবাই দ্রুপ
1: দহকে শ্রাপ চা নানান নগ থাঙ্গই তাল বপিলা লাবা নানা তাম খতং নাইতে নানা বাই শ্রাপ চা ব ব্রেজেক যা বরক বা বিনি থুয়া মা কেসা রগলাইতে তৈ আগিনে কেরাং কথমা রক সং খনালাই এনে ফাইদি মনাই
2: আও আবলে নাম কক ন পিয়া তিনি বেলেখেন তাল পিলালা ন থ হিন্দিকে কিসা নাই নে লাগে না
1: দাকল
2: মনার থাঙ্গাই
1: মনাই নিং নানা দগ বুড়ি দু
2: ও নান নান
3: ও
2: ও মা তাম কে চংস
3: কইয়া
2: সানানি
1: কিসা তো মনে হয় আগুন কিসা সে আকুই থাঙ্গে না হিন্দি দিন
2: ও নানো নানো দই
3: আবাই দই খর জাগলে এটা ও দা সময় বাই মনে খুমতি
2: আদা ও
3: সঙ্গ দিল তারমানে গাড়ি কথমা
2: শাসু
3: বাই যান আংফো আগে নানা সঙ্গে সারলাঙ্গো কেরাম কথমা সাজুক বাই একাই তোমা বংফু আবু বর্তমা বংখ আংবো তোমা বোন হুমা সাকাতা
2: কাসকে নি না কেরাম কথমা সে পরতিতি ফানম বকা খে খেব মু তো
3: খনা নানা মু সুমা বাই সানা মু সুমা বাক্সা হমলে
2: নি না দিন সামানি খনা সুপালিয়া সুমওয়াই ন হরং টকাং কই নগ থানানি আর রাংসে বুদুল কই হনি মুক্তই আবো
1: সেখানে
2: মো সময় খেট খেম তংছু ও
3: আসু জর না আং সাইর হবলা না হান নং
2: গাই
3: তাবা আং সাবান দো খুমদিয়া মানে খুমদিয়া কো খানা দে দা সময় অলকাই এই বুমা ফাকিয়া গা বুমা ফাইয়া চিনি আ কাথরানি নি বিহিং ন আ রাং সব বুদুল বুদু হিরা বুরু বুনু নো খসও খুদ্র গ খাই বং নাগি তো খুতুল সে বলে সিন্দ কর
2: ও সরাই কা ফরস রাং সব বুদুল
3: কলাই রাং সব বুদুল কলাই খাং গ কাই
1: রাং নি মুক্তি হিনতা
3: রাং মুক্তি ভাইয়া
1: আ আপন তব
3: সুদা রাং সব মং ভাই বু
2: হিরা মং রাং সব মুক্তি হিনজা খনা তা
3: গা আপন গাই ওই তো কো জো খুতুল গ দাই রাখাই আ বুমা কাটা কাপ ছক মা কাবলি আবলা কেন তো কাপ জাকছি কাবলিয়া গা বুমা বহতিকা হো কাবি আবা জাখা কা খয় গাই বল আহাই হিনি কাবলে না বলে মা কাবিয়া মা

0: kaya kaya kaya kaya ah kah sama pakai nasla
1: ini saya contoh
0: saya contoh kata kalau kaya besar ibu bol pilih bahaya kata pilih saja naik ba obura obura tamu sahkan bersih naga tunggu kuku leng ma bersih kuku ma bersih dua bahaya sungguh bahaya aku lu bahaya no obura iko dua sungguh bahaya no oh ini lu kong lu kekenak ke tamu no tamu oh beriman ya besar no anak kelang tangga oma iko kian na sok di yang kiriu tiro kota gerana ne kamu nara kata wa ini kiri tong bakam mani oma oma oma tamu bu pagi abo tamu bu pagi tamu bu tangka budul saka budul budul saka budul pai mani u kuturu ya bisingang daireka
1: Terai kama saya abu tul butul nak kata
0: rasa. Butul butul nak bawa rancang di sini ya ta?
1: Oh.
0: Ini terbab si butul butul payoh
2: melayu. Ah, bela kerja bela.
0: Ah.
2: Oh, nana aku rakyat tirok tama kerja kan awa.
1: Oh. Ah, kisu murok
0: sana. Kisu murok. Gati tangga, bumal kalan tangga.
2: Ini tabuk si tabuk.
0: Bawa bagia kotor, kan salah kita tak siap ni ba.
1: Seri seri salah.
0: Seri seri salah kita abu satu kali abu pasal tolong kata tirok tama kai.
2: Ah.
0: Kebor akhir gati pun hutu hutu salah kita.
2: Hmm.
0: Gay, hai nah lasa bersih bom tu. Satu kata apa lagi? Tu mana macam tu macam orang ni ya? Nada tak kata bom tu pun naik kan? Mana
1: tak kata bom?
0: Tani, murah. Ever nampaknya tuan rogo, tuan kotor-kotor rogo. Nampun aku naik di mana? Baru terang saya buat sini, risa buat sini ya. Saya pergi nunggu ya, kak?
2: Apa no?
0: Dah sampai ni nunggu si sini no?
1: Abang tak?
0: Agak si sini no?
1: Saya pergi nunggu ya, kak? Baru sini
0: apa? Menaik kumte ya, buih naik lah.
2: Sini ya.
0: Agak tangan dia himba. Bui rang sak tang nai di sak tang nai. Dua ni orang saya abang ni siapa cong sa? Oh, nung mau tahan tuh sa? Oh, mau nang kayak bah palipan kalang kayak angmai ramai kalau kalang dah. Tam tam kalang dah ni. Saya cuma yang bawa le sini cong ba. Mai dong, kebang kebang rohoka, biar mai rohoka, mau so rohoka, som rohoka, thok rohoka, mikit rohoka. Eh berana, pasal paili ya. Odek nara gay, odek di rohoka. Anak ba, oh, angmu paling cina, kun baru kau telang di pura. Okay, telang ka, telang mana? Oh, bersih, lima jauh kata bing no.
2: Ah, pasal paling apa?
0: Gua tiluk tama besar sekali, no bising go, korau congsa kata besar. Oh, bersih, nengyang dah patah dah payah dah payah dah tamu, no, oh paling yang sebaik kau pura bo, engkau congsa kata abih bo.
1: Okay,
0: okay, engkau ka. Nunggu mau bawa tamam kata, tak sahsi di beri cuk tak sahsi di, tamo punukanya langsir mai rumah ni botol sah botol botol sah botol kari rumah nak pas sepai biaku, iko dek lah kuba, kamu tain pasar terang itu, tak sah sah tamtong kuba.
1: Tos tong kota, bung ya kau.
0: Tong kota.
1: Ah.
0: Buka perubahan, mabo dusan kan kebang bang kah?
1: Ah.
0: Nanya abu cara kagai, hanya hai abu itu kuba, apa mana kai bu? Tiada sama bu, ya kelihatan bu, musalah no.
1: Musalah no.
0: Hmm.
1: Bu bagi hasil saya makan apa?
0: Saya makan apa? Umane log tu mana kena bela?
1: Hmm.
0: Enggaknya, ibura, sini besar hanya bini berbesar.
2: Eh, bu si terbaru naik tak?
0: Hmm. Bu bini sini besar nak senggalang tanah, bini besar nak telang tanah.
2: Hmm.
0: Bujuk kata.
1: Ahi masuk tongka.
0: Ahi masuk tongka. Katuran itu.
1: Aku.
0: Oh, ahi kerana si kumtara ba.
1: Ah.
0: Bu mana? Enggak ibu bumbang kakai bono telak kakai buat ayam genang nai.
1: Ah,
0: enggak. Enggaknya. Soro tu lagi asal lain yang leh.
1: Eh,
0: kakai bini besar nak gan awak mau keluai. Ah, kata rani ini besar nak kai di log dah mani gan
1: awak mau keluai.
0: Selain ibu kau boleh. Jaya hony bising tu kari cang lagi yang jangan.
1: Oh,
2: hasil.
0: Kalang tengah keluai.
2: Sapa
0: keri log leh. Eh, kalang tang kata. Ha, sah sih jaga kata di log dah Nasib naik baby ibu saya tak bunyi ibu sama anak sama dengan sini ya di bawah.
2: Hai
0: kak. Ah, kak apa? Karena kak apa? Tangan tangga. Karena kak apa? Tangan tangga. Kak mana? Kalau mana? Bini ibu sana mau botol lagi tangga.
2: Kalau bini mana kak boleh?
0: Hmm. Angkai bawa kai satu modal tiada di bawah tangga. Isu kalau pergi itu tengah tak? Ah, selain itu.
1: Kak bawa kai?
2: Katuran ni.
0: Katuran ni bawa katuran ya.
1: Oh.
0: Oh, yang ni tak?
1: Hmm.
0: Pergi itu tahun ni kan? Kau bawa. Dan mai pakai bebong gua kata, buaya kau ni siam tinggi ba, kau biar panti bin sangat busuk, awak bukan ni mungkin kisuk kuma, bin mungkin raja kuma,
1: oh,
0: asalan kau, oh, raja kita,
1: ah, oh bukan tu, bukan, bukan kibik lama setelah
0: kisuk kuma,
1: kisuk kuma,
0: ଙ୍ଗ ଉଫାନ ମୁଇ କିଛି କୁମା ମଖ ରାଜକୁମାର
2: ରାଜକୁମାର ଫାର କଥା
0: ବଖୈ ରାଜ କନା ବି ନିଙ୍ଗ ନା ବଲା ରାଜକୁମାର ନା ପୁରୁ ବୁ ଖାଇ ରୁଜା ଖାତା ବନ ବୁସଲ ଖାଇ ରୁଆ ତଙ୍ଗ ନା ବା
1: ତା ବତାଲେ
0: ନେ ବ ନଙ୍ଗ ଲିଆ
1: ତମନ
0: ଅଲକେ କିସେ ମୁକ ତରି ମାଲାଙ୍ଗ ମିଲି ଉଜା କା ହନ୍ତା ନୁ ଖାଙ୍ଗ ନ ଏଇ ପରିମା ପରିମା ନିଙ୍ଗ ତା ବସ ଆସା ହାଇ ଖାଜା
1: এমাঙ
0: বমুক ধরি
1: মালাঙ্গে
0: খানা দিদ আনি বসা ন আং মা খাই তোমাছে ও বি কক খামা সাবকাতা বুফা ফেল নাই আর আং মা খাও বব আমি বাকসানো দিন গাইসা বাবো আনি বসানো আমি আদে নাও আনি সানোকে বক বুকা বিবো সানোকে আনা গাইফাই গিয়া ইক বিবো সানো বাকসক মা বইয়া আনি সানো বড় মানানি আনি সানো রুতু গইফাই হই সাকা হান্তা নি সা সাত সমুদ্র তেরা নদী আর সে সালা ইসুকল পরি দঙ্গ হাই সাইব পরি দা বুমা খাই বুমা হন ফটেং ফটেং ফটেং ফটেং ফটেং হ্যাঁ বখাই কাবই থান থাঙ্গ হ্যাঁ থাঙ হাত সমুদ্র তের নদী সবাই
1: অলখাই
0: কেন ছয়া ছয় কন সালা
2: সাবাই সাবাই যাও না
0: তামা সাবাই যা খাতা আবার এমন বই এমন থামা বন সাবাই
2: খাতা থাঙ খাতা না
0: বব তুই আই না আরো আবু সালাকাই আইসু কলো এবার নেশা হাই নেশা ও শিকলো না নিনি না নাঙা না হিম্পু আই তলাগা অলখাই অমতো নিনে সা বব মাছর রিগবাইতে এই মাছর বিনি বসানো বতাবো সিনি না নাঙ্গ যতন সাসর তো বাইজি গাইন ফাইলাই বাই খেতা সরাই রব মাছর বসা সিনে না হাঁকা বব বব ফাগে বব ফাগে আবো একশো দেড়শো পণ্য খানা বলে শুকলো বা
2: পনে রকছেন
0: পরে নাকছে ই ক আনাংসে জ্বালা
1: সিনি কথা
0: বা রাজ্য কুমার ই ক আনাংসে তাঙ্গ আংনো পাতা আংনো মাতা বন্ধ সিদাল সাপাই বপ্তু বেহিয়া সাপাই বাসাই টংখা হন্তা
1: উসাই টংসা বসে
0: উসাই টংখা ইয়ে নংবা ইয়া ফমা আনি মা ফাকিয়া হুলাসা হুলি বপ্তু বুরি নাই গেরা খরাই সাপি সুপারগন আইনি নক সিদাল থাকতে গান্তা গাই বনবতি পার খাইয়া বনবতি পাই খাইয়া তা মাসর কি বুরি টংসা
1: আবন্তা
0: বপ্তু ইয়াং নারা বপ্তু ইয়াং নারা গাই ইয়াং হাগং টং দতই নি নে সা হাগাই আবুক সেবের হদে নি নে সা জনি বুকু গো হাবই না বি নে খে সেবই রহ গাই সারা সাহা পাই দা বুকু গো গাই নি নে বু সেবের হদে নি নু না পাই নি বি বু সালা বা হা পাই গে দা এই আফর কা মাস্টার হ গাতা ও মো সাকেন বে সালা না নি বাই গে বু বু সন খং তু বসা বুসু বিরে মানু তো খা বু মা
2: আপন তে
0: নি বু ফাকরি হেংলা বাই নু নু মা বাবু হনি জং ফাকে না বলে মাস্টার বু সা দলে লখাই বিনি ও সাইকেল বসা বিনি আগে থাকা নুন বড় তখন এসা বুড়িমা আ মাস্টার বাবু স্যার আং বড় তখন নঙ্গু গো থানে গড়িয়া জাঙ্গা হাতাইয় গড়িয়া জাঙ্গা হাতাইয় থাকা থান থাঙ্গ থাঙ্গ সৌ যাও কথা সরাই তো থাকা আবার বিনি বসা বাবু বব মার ফানো গো নুন খাতা আবু সালাম বাবু বাহে ও পরে মা খাবলে মালাং ফানো গনু খাতা
1: নানা ও আসরাই খেতে রাংসে বদল নখর লিয়া না দা
0: নখর তরি ফানো বহুত থাকি আছা নখৰি যাব কথা বহুত তাম নখৰি বুঢ়ি

0: কাছাং
1: বেতাছাং
0: হংকাই কিছু কমানি বিনি বাসি সংকাই সাইমিয়া কম
2: মা হাবলিয়ে
0: রাজ্য কমানি অবহাই
2: কি
0: তো মানি নখ
1: মায়া মায়া কেফা মায়া
2: বড় সাইমান তো না
1: বড় বড় আলোর খিবি কাইফে বড় বড় মানুষ হা
3: সাইমিয়া বিনি নখ নিব সাইমিয়া বহ নিব সাইমিয়া
0: আছে না
1: কেন টাকা তাহলে কেন আ দাম খাবে এই দাসি দাম বারণু সাকাতা ও বরণ তো করে দে সাইবা আই রাজা কুমাকে থং দঙ্গ ও
0: থং ইস দঙ্গ বখাই
1: এ সেং বাই বাই থং দঙ্গ ও হাই সরাই সাসং সাবলা সু
0: আ
1: উঙ্গো খাই সি সিয়া তি তা সাসং সারো বা তামলে ওয়ান মা দঙ্গ সা
0: আবন তা
1: হ্যাঁ বো ওয়ান নাম স্ক্রি
0: আজর ওয়া ওয়ান এটা
1: বড় ওয়া ওয়ান এটা রাজানি দাস জে উপরে উং দঙ্গ ইয়া বন তাম খাইবা বুফা দঙ্গ বড় তার না সা গনা ফাকা গাই তো করুই মসরি থক থক জানি বসে যাব দাম সুং সব গ্যা সাই মালিয়া তম তম তম ফাকা ম তম ফাকা গাব সাই মালিয়া জোতা কারখা মজা কারখা নি তুপি মুরবাই কেতা গানো নঙ্গানা শিশি নি
2: সিংগাতা
1: বুহি সিংগাতা তেল দামা বলে মা আনন শিনে মাতা হনে সিদা শিনে জুখে না শিখ দে গাই সিনিয়া মা ববর শিনি জানা
0: সা বন্তা বাবু
1: থাকা হ্যাঁ ইয়াং লো সরি বাই মাং বাই গাই রি সুম বো গামা না আসলে অন থাং
2: করে না গাই পয় ও
1: বিনার তো ফুল কোন বুইয়া গ গগু বাই সরি কাই তো হা গাই ই কো আও আনি বসা বসলা নি রিয়া কো ই কো আবো নি বসা আনি বসা ই কো গো কেন গো লই থুন দো
0: বুমুরা সারা রাজ কুমার নে
1: রাজ কুমারি সাই গা বি বুম খাই রাজ কুমার গানি বুম দাম সালা আনি বুম কই কিছু কুমার ও কিছু কুমার গো দে নঙ্গা না কান্তা নি বাসি ছং আং ইয়া ফনাই ইয়া নন নন রাজা তো সাওয়ান হনে নি নি বাসি ছং গো বরং আনার তো নে রি হিনে নি বাসি জং সাওয়ায় নঙ্গা না তো নে রে ফাইমানি আই মো উঙ্গো তুনির ফাই বাপা পকা আইয়া বউ ওয়া সরি রেখা আইয়া ওয়া সরি রেখা
2: দেখি মা হাবরি আবরি রে
1: আ তা খুব দং বিহ বুখুক দং মা কত লিয়া
0: ও
1: আর মা তো মখিয়া
0: আর মা তো মখিয়া
1: হে আই বউ বাসো দে পুলিশ দার কো দেউতি রে যা মা কত লিয়া ইয়াং বড় কক পাই যা পিন
0: রাজানি সিপাই রক্ত তলা পুরো
1: হে গাই ও বুরিব কক সানা নাং বলে বুসাইবা হ্যাঁ ওকে তান দেখি বা আবসে
0: বড় দা সাই তো পাসপোর্ট
1: আইলে বুসা আনন্দ খাই তং খা গাই বড় উঙ্গো লাখিয়া খুলুমকা আর তা খুলুম দে নিয়া দা নাম খাই গাবখা না বলাঙা দলে বাজে সঙ্গে কক বাই তার সঙ্গে কক বাই বলাং দল আং নখা তালবানি সাকু পলু আং আনে খিবি কাবি বখাতা মজো দং আপকে হু হু ও নি লোক দামা দং খা কাপতে খান দা সিদু তা না সিদি জুখে ইয়াবা বুঝু জুখে না সিদে
2: সিনিলিয়া
1: তা বারো খাবা কাঠরিয়া নগ কোনো মতে ইয়াম সার মনান ফাইকা বিনি বসাতে আনি বসানো খগৈ না রগৈ খগৈ তুই ফাইকা আং বসর তুখা বসু বিরমান মানকা তাবং নাহা দে গো নগ নাহা দে নেন অম থেকে তঙনে হনে নবাস জং কুতনা সঙ্গমানি নবাস ছং তম বম তো দা বম তো ই নাহা দে আং তো নহরি জং নবাস জং গো সকাঙ্গ লাপসা কোল লাপসা ই সি নাহা দে নাই দে বড়কা ওয়াসন কার ও জং রো আপকাই অব সাব সিনি দে রাজী কুমারের সঙ্গে তা আং সিনি লিয়া রানী তামা সিনিয়া নাই যে অম রাজী কুমার সাইকা নসলা নং আনাও নখা তাবানি খিবি কাইফামে নে ম আং সজালা নং সাইজে মাংখা আকো বাবু হনে বুফাবাই বসাবাই কবাগলাই কাবলাই বব শেয়ার খুজম বব জয় খুজম মানাই খুমদিয়া দা সময় বে খনা দে কাই অলকাই এই বসাবো খাইছে আপা ন বুফা হনে কবা খন মতম সু হন বুমানে কবা বুমানে কসাই বুফানে কসা রাসু জান হন তা ওরকে ই থানা যে উ নিজি সে কতন সঙ্গ তুম দে বত থাং যা
0: সিপাই রং না
1: তা এ সিপাই রং না তা ও সিপাই রং নো দাগা তিনি বা দাগা তো কা সফা তিনি বা সফা তে বুফা বং রক মাইসা মুজেন সার তনি খান তা বব তব মাই মাই বত সার ইয়া তন ইয়া ওরকে সারি গ কই কিফলি হংকা হন্তা নর আনা সব বেড়ে মার মানে বাজে কত বাজে কসো নর আনা তো নখি সিনি বা সিনি বলে মহারানী তা মহারানী নখ আনে বন্ধ খেলে কাপ খাই যেমান আনি বসে

수고하세요.

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের আরও

0: উদ্ধব ঠাকরে গোষ্ঠীর ছজন লোকসভা সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। তিনি আজ সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রিয়া এবং ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বিধানসভায় আজ পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। 60 কোটি 70 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধে পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে। 100,000 পদে নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে 1টি নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নে। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশা কর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা। বাগিচা শ্রমিকদের মজুরি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে চা শ্রমিক উন্নয়ন পর্ষদ গঠনেরও প্রস্তাব রাখা হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে কমন টি প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে। পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড এবং এক দেশ এক রেশন প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 3,100 কোটি টাকা। নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। পুরুলিয়া, বারুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি করা হবে। শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোলে মেট্রো প্রকল্পের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 100 কোটি টাকা এবং বীরভূমে ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেনের ব্রিজ তৈরির জন্য 800 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। উত্তরবঙ্গে নতুন আইআইটি, আইআইএম, এইমস এবং ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব রাখা হয়েছে। আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ এবং ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী জানান, ভিভিজি রামজি রূপায়ণের লক্ষ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে।
1: ভিভিজি রামজি রূপায়ণ করা হচ্ছে। আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। কেওয়াইসি সম্পন্ন জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। বাংলার অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই বাজেটের মূল লক্ষ্য বলে তিনি জানান। প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, মাত্র 1.5 মাসের পুরনো সরকার সীমিত সময়ের মধ্যে এমন একটি বাজেট পেশ করেছে যা কর্মসংস্থান, কৃষি, শিল্প, নারী কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নকে সমান গুরুত্ব দিয়েছে। বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, চলতি অর্থ বছরে রাজ্যে বিভিন্ন সরকারি ক্ষেত্রে 100,000 পদে নিয়োগ করা হবে। নতুন নিয়োগের 33% পদই মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
2: পরিষ্কার আমরা বলেছি, এই অর্থবর্ষে 100,000 নতুন নিয়োগ হবে। 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক। বাকি 30,000 ক্ষেত্রে সরকারি অফিসগুলো, ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোক।

0: ক্ষেত্রের দ্বারা চলছে, সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার।
1: শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজ জানিয়েছেন শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দিনকার পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকচৌড়ে, নাগেশ পাতিল এবং ওম প্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী শিন্ডে বলেন 2022 জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পর যে আন্দোলনের সূচনা হয়েছিল আজ তার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর কোচিং সেন্টারে এই আগুন লাগে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন 16 থেকে 18 বছর বয়সী ওই 14 জন ছাত্রছাত্রী কোচিং সেন্টারের অ্যানিমেশন সেন্টারে ছিলেন, সেই সময় এই আগুন লাগে। আরও কেউ আটকে আছেন কিনা দমকল কর্মীরা তা খুঁজে দেখছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণ উদ্ধার কাজ খতিয়ে দেখেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিনি রাজ্য পুলিশের মহানির্দেশক এবং অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে কথা বলেন। দোষীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন।
2: मैं उन सभी परिजनों के प्रति जिन्होंने अपने परिवार के उन नौजवानों को खोया है उनके प्रति मैं अपनी संवेदना व्यक्त करता हूं और इस पूरे मामले के लिए मैंने उत्तर प्रदेश के पुलिस महानिदेशक और अपर मुख्य सचिव गृह को भी कहा है कि वे स्वयं मौके पे जाकर के इसकी रिपोर्ट प्रस्तुत करें। मैं स्वयं भी वहां के लिए प्रस्थान कर रहा हूं जिससे इस पूरे मामले की तह में हम जाकर के दोषियों को सजा दे सकें।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনউয়ের দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়কে 1,00,000 টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে মঙ্গোলিয়ায় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় রয়েছেন তিনি। এই সফরে ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী বি বাতসেগেতের সঙ্গে এক বৈঠকে বসেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের অবসরপ্রাপ্ত মহানির্দেশক মেজর জেনারেল আমির বারামের মধ্যে আজ নতুন দিল্লিতে বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক কাঠামোর আওতায় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে ইসরায়েলের প্রতিশ্রুতির বিষয়ে আমির বারাম শ্রী সিংকে অবহিত করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 2 বছর আগে প্রধানমন্ত্রী পদের শপথকে তার জীবনে সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টারমার। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10টায়। প্রথম ম্যাচে জিতে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। বর্তমানে বিশ্বকাপে 16টি গোল করে বিশ্বকাপের গোলদাতা তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন মেসি। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু রাত 8টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার ঘোষণা।

0: উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স ইরাক মুখোমুখি হবে। খবর পড়া আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।
1: সাইদেমান এসটিআই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু উংখা আবু হাইকাশা বেমার আবু বুকু খিলাম শিথিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সল
2: আবু ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবনি বাগিন বেমানি ইয়াক নিকাতিবি তংনা বাগে হিক সাইনো কারে কেবো বাই থুয়া
1: সাইমা তংনাই সাইদেমান এসটিআই
2: কন্দম থু বিয়াইতা চাসমা লাইদে খরকশানি
1: সাইদেমান এসটিআই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু উংখা আবু হাইকাশা বেমার আবু বুকু খিলাম শিথিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সল
2: আবু ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবনি বাগিন বেমানি ইয়াক নিকাতিবি তংনা বাগে হিক সাইনো কারে কেবো বাই থুয়াছে আমা তংনাই কন্দম থু বিয়াইতা চাসমা লাইদে খরকশানি সাই গবাং বরক বাই থুয়াছে একে তংখে এইচ এবা এইচ আই ভি বাই মাঝে তঙ্গি মান্নাই
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকু হামক্রাইনি বাকি আওয়াই যা
2: নং সাউদেমান থেকজাক বরকনো নং সাউদেমান নং সাউদেমান

আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্ত দেব বর্মা তিনি ককটুমা ববাগ্র খুঙ্খা রাষ্ট্রপক্ষ দুর্পটি মুর্মু খুনা খড়ক দক জীবাণ পদ্মবিভূষণ পদ্মভূষণ তাই পদ্মশ্রী সকাট ইয়া ফারে না মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী সাকা থাই বিচিচি নিয় সোলাই মূ রগ বেবাগ লোকরণ পৈতন তাইব ক্রাক লাইনও কতর চাষারি মূখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লোক হামক্রাই টংসংাই টংকরাই বেবাগ বরং মুনিশন বরং মানথনি সেরাই সেরাইকে টংনে নাম অরণি থার্ড ডিভিশন লিগ ফুটবল বাতাইলে মঙ্গ তিনি ভারত রত্ন সঙ্গতাই ইফাই ফুটবল ক্লাব কপলা ইংখা তাবু ককটমা শুক্রবই রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু খুনা ফিল নুয় যতই খড়ক দক চিবা মুগান বরং পদ্মবিভূষণ পদ্মভূষণ তাই পদ্মশ্রী সকাল ইয়া ফারে না আবুনি সিগাং থানায় তাল খড়ক ডকচি ডক মুরাং বরং পদ্ম সকার ইয়া ফারজাক্কা কক ব্রক রুবাইতাই রুঙ্গ আলাইয়া সামুং তামমানি মারিব ত্রিপুরানী পদ্মশ্রী সকাট মানুন নরেশ চন্দ্র দেব বর্মা থাই বিচি চিনিয় সলাই মূ রক উংখা আব নাইকল মূ সেপ্তাই নাইকল ফাংনি বক্ষা বেবাক লোকরকনি পৈতনতাই ক্রাক খাইনাও কতর চাষর মুহিনী ছাকা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী ব ছাকা লোক হামক্রাই রুজাক জুদা জুদা তাংবুতাংনি সেপ বাই রুজাক রুজাক লোকরকনি লংমানতাইব লাইটেসা নাইমুথং রুজাক তাই বরম গনাং খাই তিসানও অসলাইমু নামা বারজা ইয়াচাক জাকা হডালাম্ব কেন্দ্রনি সনামকর্তাই বানিয়া মন্ত্রী পিজুষ গোয়েলনি সুইজাক কক খাল কাইচা শেয়ার খাই অ ককন ব ছাকা বতাইব সাকা কাহাম নাইকল মূ যতনি কতর খুরুম পুইংখা লোকরকনি পৈতো পিজুষ গোয়েল নি সুইজাক অ কক খাল মন্ত্রীপক্ষরকনি তুইদুল মূ বাই কেন্দ্র হাফংনি বিচিচুনিয় কাহাম নাইকল মূ লোক হামক্রে রুগজাক তাই কৃজা লোকরকনি লংমাও কাহাম সলাইমু উংমা লামন রমুই তিসাজাকা কেন্দ্রনি স্বরাষ্ট্রতাই তাংচ্রু মন্ত্রী অমিত শাহ খনা দিল্লি কতল ন্যাশনেল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবার নাফেটনি টেন্ডার পোর্টালন চল খাইওয়ানা অ পান্ডব স্বরাষ্ট্রমন্ত্রী নাফেটনি কিজাসুক নাংকুমা গনাং ডিজিটাল তাই হুকবার খাই মূ রগ চোবা মূনি সাকথার মূ নব চেঙ্গই রানা হাস্টেপা ইন্দ্র সনাই রেডি নালু তিনি গুমটি হাঙ্কনি জুদা জুদা রংটাই চোরাই হামক্রাই গনাং মথারং বেড়াই নাকা কাকারাবন ব্লকনি আমতলিনি আলু দিছারি শিশু নিকেতন তাই মাতাবাড়ি ব্লকনি খিলপারা বালক শিশু নিকেতনী চরাইরক বাই হাস্তেপা ককলাম সালাইকা হাস্তেপা আমতলিনি শিশু নিকেতন স্মার্ট ক্লাসরুমনি বাকি রাংখক বাচিছাই চুবাচুরানী সাকলাইকা আবনকারী হাস্তেপা টেপানিয়া ব্লকনি পিএম শ্রী টেপানিয়া কলোনি হাইস্কুল ফাংচরা কাইমনি সামুং বুতাঙ্গব মানজাক্কা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা

লুকু হামরাই তংসুনাই তংকরতাই বেবাক বড় মুনছিল বরম মান থানিব সরাই সারিকে তংনাই নাঙ্গু তিনি আগর তোলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন মানই হামিয়া খি বিমা রাজ্য 2026 জুটা লুকু আডং চংজাকতাই হদানি মথাটাই ক্লাব রংনি তাংথাই মুঙ্গই সালচনি লয় খেলাইমা পান্দন চেঙ্গই মন্ত্রী অক্রা কক সাকা মন্ত্রী অক্রা তাইব সাকা সাফসুত্রা তংথানি সেনিটাইজ সনি সেবুর বেলাই নাংকুমানি গরং পজাতই সামু টাঙ্গি দঙ্গ আউলিন সাবসুদাতাই নাইথকাই তনি থানি বরংনি বেলাই নাংকুমানি পজা দঙ্গ আর কবনি বিশিং ককনারখা আগরতলা পুর নাইক্রেনি মেয়ার এবা এমএলএ দীপক মজুমদার আউলি হামক্রাই নাইকনি তাংফাং মিলিন্দ রামটেকে আকসং হাস্তে হাপাং লুকু বিলাইমুং সেপন ফানক্রাকাই কতাল খাইন নাহারই সাকথারে সামু টাঙ্গি দঙ্গ হিনে সাকা চাথাই মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি তাংর কত্র চাথাই নাই ককলাম ছালাইমা পান্ডব ব অকং সাকা ককলাম ছালাইমাও লুকু বিলি খাইমুং সেপনতাই ক্রাক সরাই সাইতাই লুকু হামক্রাই রুকজাক খাইতি সানো ফান বক্সিন জাকা চাথাই মন্ত্রী সালবুরুমনি নাংমা মানে খাতি তনিনা তাই সেবরিমা সেপন কাহাম খাইনা নাংমানী সাক থানা বাকে টাংফং রং দাগিকা হাস্তানি মাল মাতা বাবাইও খুরচাজাকাই থাই হামক্রাই ইংখা তাই নুইসাই নুইচিবা নুইচি ডক রং বিশুও কাহাম মানমারিমুনি মানখা রাও চকু চিচার হিনে সাকা মাল মাতা হামক্রাই মন্ত্রী সুদাংশু দাস তিনি আগরতলাও নাইখংনি হাবানগ নুইসাই নুইচি ডক নুইচিছিনি রং বিশিনি হাস্তে বেরমনি ককলাম ছালাইমে পানো ব কক সাকা বতাইব সাকা থাংনাই বিশি কিচাও হাস্তেও আ এরিমাও ব হামক্রাই মানুকজাকা ও কাহাম মানমারি মূল উকলগ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা কতর বাদ জাটং হিন বকুর চাকা আকাশবাণী আগরতলা কেন্দ্র ককতুমা খাই টংবায়ু আকাশবাণীর ককতুমনা আপডেট মানা বাকে লগ ইন খাই www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলাচ ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককমা আপডেট মানাখাই টুইটার আবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাই নাগেন তিন সিমি চেঙ্গজাগান আসামের কামাখ্যা মান্ডব নখা সালবুরী আম্বুবা চিতের ত্রিপুরাও আম্বু চিতের মানজগো হাস্তিনি হিন্দু টংথারন চাজনাই বরী রক আপনার গে আগরতলা লক্ষ্মী নারায়ণ বাড়ি উমা মহেশ্বর কালী বাড়ি নখবই জুড়া জুড়া মান্ডব টংথার চাজনাই রক গোথমা নুকজাগো আপনার গে বাণিক সংসার জাগো টাং নাইকুনি মন্ত্রী টিঙ্কু রায় তিনি টাং কতনি সেবুক এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন এবার ইএসআইসি নি ফিল্টাম রিজনাল বুট ককলাম পান্ডব আচুকফাংখা ও ককলাম পান্ডব ইএসআইসি নি সেপসাপ মান ঠকমা বাংরিনা তাই হামক্রাই গনাং টাংবো টাংরকন সামুও চারিনা বাকে শুক্রবি ককলাম সালাইজাকা বসান জুলাই তালে সাল নুচি নুয় খয়েরপুরনি চিব্রি মতাই মান্ডব শ্রী সিটিনি খাটচি মতাই চেঞ্জাগনা খাটচি মতাইতে বানিকনি তিয়ার অংমানতে তিনি সালতাং জেলানি জেলা নাইকল ফাংনি তাংনগ ককলাম পান্ডা কাইসংখা আরও আশোক পাংখা এমএলএ রতন চক্রবর্তী পান্ডব সালতাং জেলা পরিষদনি পজা মানজাক কাজকু বিশ্বজিৎ শিল্প মানজাক্কা থাংলাইমানি ককটমা বিশি নুইসাই নুইচি ডক ফুটবল হায়ুং কাপনি পাইথাক থমুঙ্গ মিশর গোল থাম সাবাই নিউজিল্যান্ড মেচেনখা আলজিয়ান কেবেঙ্গই কপলাই ইংমাগুলো তিনি ভারত হাকতনি জরা হট দামচি সতী থামচিও গ্রুপ জেও আর্জেন্টিনা বা অস্ট্রিয়া থাঙ্গানে আবনগুলো গ্রুপ আয় থমুং কাইনিঙ্গানে হনি দাম নই সতী থামচিও ফ্রান্স বা ইরাক তাই খনা ফুং আচরি চিরি দাম বা সতী থামচিও নরওয়ে বাই সেনেগাল থাইনে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকজা অরণ থার্ড ডিভিশন লিগ ফুটবল বাতাই মুগ তিনি থমুং কাইনিংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম পৈলা থমুঙ্গ ভারত রত্ন সঙ্গ গোল কাইবা বাই সিমনা তমাগুড়ি ফুটবল ক্লাবন মেচেনখা আবনে উল অ থংখলাও ইকফাই ফুটবল ক্লাব গোল কাইনি বাই স্বামী বিবেকানন্দ ক্লাবন মেচেনখা বুসখান দাম নিচিবরা হাসেন জতা হাঙ্কর ফেরঙ্কে গবাং বাতে ওয়াও নবাতবেনক হজকলাইকা খা সালনি টুমারি সাক থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামন নুচিব্রী ডিগ্রি সেলসিয়াস গানগিনি দঙ্গনে তিনি সালনি টুমারি সাক থামচিনি দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস খামো নুচিবার দশমিক বা ডিগ্রি সেলসিয়াস পাইথক ককটমা বুবাগ্র তাইসা পড়ু রাষ্ট্রবক্রক খনা খরক দকচিবা ন পদ্মবিভূষণ পদ্মভূষণ তাই পদ্মশ্রী সকারিয়া ফরনা মন্ত্রীবক্রক থাকায় বিশিষ্ট সেলাই মূরক বেবাগ লোকর পৈতাই বক্রা খাইনে কঠোর চাষের মূখা মন্ত্রী অক্রা সাকা লুকু হামক্রাই গান টংসুনাই টংকাই বেবাগ বড় মুন বরম মানথানিব সেরাই সেরাইকে টংনা নাগেন ককটমা তিনবাগে অরণ্য পাইখা উলনি ককটমা আওয়াইগেন খানা পুন দামচিন সতী বৃষিও

0: সাইদেমান ফেকজাক বরক সিরদুক ওয়েস সিরিমানী বিং এইচ আই বি মানজাকানি কাতির ইমানো তৈ কাহাম করংখে তঙ ইমানো
1: কাহামকে সাইমানানি বাকি টোল ফ্রি নাম্বার 1097 করংদি
2: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব
3: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনস্বাস্থ্য, পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক মানবিক মর্যাদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অপরিহার্য। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্য সরকার গণবণ্টন ব্যবস্থাকে আধুনিকীকরণের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার গত ১২ বছরে দেশের লক্ষ লক্ষ নাগরিকের জীবনকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করে তুলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল দ্বিতীয় দফায় মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। দ্বিতীয় ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনস্বাস্থ্য, পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক মানবিক মর্যাদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অপরিহার্য। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২৬ অন্তর্গত বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন এবং ক্লাবগুলির ভূমিকা শীর্ষক একদিনের কর্মশালার উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সমাজে স্বচ্ছতার প্রকৃত বাস্তবায়নের জন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। এটি রোগ ব্যাধির বিস্তার রোধ করে, স্বাস্থ্যসেবা সংক্রান্ত ব্যয় কমিয়ে অর্থনৈতিক উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করতে সহায়তা করে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার আধুনিক ও বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়েছে এবং এই ক্ষেত্রে বর্জ্য পৃথকীকরণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং শহরাঞ্চলের পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। তিনি নাগরিকদের পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিতে এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে আহ্বান জানান। তিনি বলেন, সারা বছর পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও স্যানিটেশন কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে সুন্দর রাখার ক্ষেত্রে স্যানিটেশন কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্য রাখেন পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে প্রমুখ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ গোমতী জেলার বিভিন্ন শিক্ষা ও শিশু কল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। কাঁকড়াবন ব্লকের আমতলির আলোর দিশারি শিশু নিকেতন এবং মাতাবাড়ি ব্লকে খিলপাড়ায় বালক শিশু নিকেতনের শিশুদের সঙ্গে মত বিনিময় করেন। শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও তিনি খোঁজ খবর নেন। রাজ্যপাল আমতলি আলোর দিশারি শিশু নিকেতনে একটি স্মার্ট ক্লাস কক্ষের জন্য ৫০,০০০ টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি টেপানিয়া ব্লকের পিএম শ্রী টেপানিয়া কলোনি হাইস্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। আগামী ২২ জুলাই থেকে খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী খার্চি পূজা শুরু হবে। খার্চি পূজা ও মেলার প্রস্তুতি নিয়ে আজ পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন বিধায়ক রতন চক্রবর্তী। বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ ছিল উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নয়াদিল্লিতে ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া বা নাফেডের নিলাম পোর্টাল চালু করবেন। নিলাম প্রক্রিয়ায় স্বচ্ছতা, কার্যকারিতা এবং পরিচালনাগত সুবিধা জোরদার করার লক্ষ্যে এই পোর্টালটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী নাফেডের বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিজিটাল এবং কৃষক কেন্দ্রিক উদ্যোগেরও উদ্বোধন করবেন। এগুলির মধ্যে রয়েছে কৃষকদের সন্তানদের জন্য নাফেড কল্যাণ বৃত্তি, ডাল ও তৈলবীজের মজুদ ব্যবস্থাপনার জন্য দৃষ্টি পোর্টাল এবং শিল্প উদ্যোগ পরিকল্পনা শক্তিশালী করার জন্য এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং পোর্টাল। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্য সরকার গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী ও আধুনিকীকরণের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে। আজ সচিবালয়ে খাদ্য দপ্তরের এক পর্যালোচনা বৈঠকে তিনি এই কথা বলেন। বৈঠকে গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী, স্বচ্ছ এবং জনকেন্দ্রিক করে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। খাদ্যমন্ত্রী নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত

মজুত রাখতে এবং সরবরাহ ব্যবস্থা সুসংহত করতে সক্রিয় পদক্ষেপ গ্রহণের জন্য আধিকারিকদের নির্দেশ দেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্যে প্রাণী সম্পদের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং 2025-26 অর্থ বছরে সাফল্যের হার দাঁড়িয়েছে 98%। আজ আগরতলায় দপ্তরের প্রধান কার্যালয়ে 2026-27 অর্থ বছরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকে তিনি এই কথা জানান। তিনি জানান, গত কয়েক বছরে রাজ্যে মৎস্য উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে, তবে চাহিদা বৃদ্ধির কারণে এখনও সম্পূর্ণ যোগাযোগ বা যোগান সম্ভব হচ্ছে না। এই সাফল্যের পেছনে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার বড় ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। খেত মাচাও অভিযানের অঙ্গ হিসেবে আজ দক্ষিণ জেলার ভারতচন্দ্রনগর ব্লকের চিত্তামারা কৃষি সেক্টর অফিস এবং পশ্চিম পাইখোলা পঞ্চায়েত হলে কৃষকদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ নেহা কুমারী মণ্ডল সুস্থায়ী কৃষি পদ্ধতির প্রসার, মাটির স্বাস্থ্য এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতন করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার গত 12 বছরে জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে দেশের লক্ষ লক্ষ নাগরিকের জীবনকে আরও সুবিধাজনক, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ করে তুলেছে। প্রশাসনের প্রতি জনগণের আস্থা জোরদার হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি প্রবন্ধ সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রধানমন্ত্রী আজ এই কথা বলেন। শ্রী গোয়েলের লেখা প্রবন্ধটিতে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছরের শাসনে সুশাসন, কল্যাণ এবং দরিদ্রদের জীবনে ইতিবাচক পরিবর্তনের যাত্রাপথ তুলে ধরা হয়েছে। গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে আজ থেকে শুরু হচ্ছে 4-দিনব্যাপী অম্বুবাচী উৎসব। ইতিমধ্যে কামাখ্যা মন্দিরে দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। রাজ্যীয় অম্বুবাচী উৎসবে সামিল হচ্ছেন রাজ্যের হিন্দু ধর্মাবলম্বী মহিলারা। এ উপলক্ষে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি, উমা মহেশ্বর কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়, মেলারও আয়োজন করা হয়েছে। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে কর্মচারী এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন বা ইএসআইসির তৃতীয় আঞ্চলিক বোর্ডের বৈঠকে পৌরোহিত্য করেন। তিনি শ্রমজীবী জনগণের সামাজিক সুরক্ষা এবং কল্যাণমূলক কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শ্রমিকদের অধিকার ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। বৈঠকে ইএসআইসি পরিষেবার আওতায় বৃদ্ধি এবং কল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সোনামুড়া থানার পুলিশ হারিয়ে যাওয়া 23টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে। সিপাহীজলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর জানান, কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা সিইআইআর পোর্টালের সহায়তায় গত এক মাসে মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে। আগরতলায় মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ্রেণী বিদ্যালয়ে আজ ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। সাংসদ রাজীব ভট্টাচার্য নবম শ্রেণীতে পাঠরত 24 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল দ্বিতীয় দফায় মোট 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। এর আগে গত মাসে 66 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছিল। ককবরুক সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ত্রিপুরা থেকে পদ্মশ্রী পাচ্ছেন নরেশ চন্দ্র দেববর্মা। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে মিশর 3-1 গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। আলজেরিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের পর আজ ভারতীয় সময় রাত 10:30 গ্রুপ জেতে আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। এরপর গ্রুপ আই এর দুটি ম্যাচ রয়েছে। রাত 2:30 ফ্রান্স খেলবে ইরাকের বিরুদ্ধে এবং আগামীকাল ভোর 5:30 নরওয়ের প্রতিপক্ষ সেনেগাল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ভারতরত্ন সংঘ 5-0 গোলে শিমনা তমাকারী ফুটবল ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে ইকফাই ফুটবল ক্লাব 2-0 গোলে স্বামী বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস।

করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনস্বাস্থ্য, পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক মানবিক মর্যাদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অপরিহার্য। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্য সরকার গণবণ্টন ব্যবস্থাকে আধুনিকীকরণের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার গত 12 বছরে দেশের লক্ষ লক্ষ নাগরিকের জীবনকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করে তুলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল দ্বিতীয় দফায় মোট 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। দ্বিতীয় ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: के लिए प्रतिबद्ध है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: এক সপ্তাহ ধরে রোজ বৃষ্টি হচ্ছিল, ক্ষেতে সবুজ কিছুই ছিল না, ছিল শুধু বন্যার জল। সবার মতো লাখানের ফসলও জলে ডুবে গিয়েছিল, কিন্তু ও আশা হারায়নি। স্ত্রীর নিরাশ মুখ দেখে ও ভরসা দিয়ে বলেছিল, আচ্ছা কিয়া, ফসল কা ইন্স্যুরেন্স লিয়া, এবার ফসলের লোকসান ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স
3: লিয়া। আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: कानूनी सहायता टेलीलॉ के ऐप, वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আকাশ বাণী কৈলা সাহুদ, এখন শুনুন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা।
2: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় একাদশ শ্রেণীর রসায়ন। পড়াবেন শিক্ষক শ্রী রথীন্দ্র ঘোষ।
3: প্রিয় ছাত্র ছাত্রীরা, প্রথমেই তোমাদের অভিনন্দন জানাই যারা ইতিমধ্যে প্রকাশিত টিবিএসসি প্রকাশিত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং যারা আগামীতে বিজ্ঞান নিয়ে পড়বে তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা রইল। তোমরা জানো যে সারা পৃথিবী জুড়ে একটা অভূতপূর্ব পরিস্থিতি চলছে, আমাদের এখানেও চলছে। এই অবস্থায় স্কুল কলেজ বন্ধ, সেখানে পড়াশোনাটা একটা বিরাট ফ্যাক্টরে দাঁড়িয়েছে। কীভাবে পড়াশোনা করা যায়, ক্লাস করা সম্ভব হচ্ছে না, পড়াশোনাটা নিয়মিত হচ্ছে না। এই পরিস্থিতিতে তোমরা এভাবে রেডিও বা অনলাইন এডুকেশন বা অনলাইনে যতটুকু পারো নিজেদের তৈরি করতে শুরু করো। এই পড়াশোনা অনুষ্ঠানে আমি প্রথমেই কেমিস্ট্রি বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু এটা আমার বিষয়। তো কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। নতুন সিলেবাস যেটা আছে সিবিএসসির, সেই অনুসারে আমাদের প্রথম যে সিলেবাস চ্যাপ্টারটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, অর্থাৎ রসায়নের গোড়ার কথা, অর্থাৎ রসায়নের প্রাথমিক বিষয়গুলো কী কী। আমি প্রথমে বলছি প্রাথমিক বিষয়গুলি জানতে হলে প্রাথমিক বিষয়গুলো কী, রসায়নটা কী নিয়ে আলোচনা করে, ক্রিয়া বিক্রিয়া, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া। এখন এই রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াগুলি কীভাবে হয়, কোনো সময় আমরা এটাকে প্রত্যক্ষ করি অথচ বুঝি না বা প্রত্যক্ষ করতেও পারি না আমাদের সাধারণ নলেজে, কিন্তু সব সময়ই আমাদের চারপাশে আমাদের শরীরের ভিতরও ক্রিয়া বিক্রিয়া চলছে। সেই ক্রিয়া বিক্রিয়া রিয়াকশান এটা কি কোনো নিয়ম মেনে চলে, সেটা আমরা জানব এই চ্যাপ্টারে। আমরা জানব যে পদার্থ কী নিয়ে গঠিত, অর্থাৎ তোমরা যেটা ক্লাস ছোটো ক্লাসে পড়েছ পরমাণু অণুর ধারণাটা, সেটা জানব। আমরা জানব সংকেত, স্থূল সংকেত,

আণবিক সংকেত, পার্সেন্টেজ কম্পোজিশন, শতকরা সংযুক্তি, আমরা জানব মূল সম্বন্ধে, আমরা জানব রাসায়নিক বিক্রিয়াঙ্ক সম্পর্কিত গণনা, আমরা জানব দ্রবণে সংঘটিত বিক্রিয়া কীভাবে গণনা করা হয় ইত্যাদি আমরা জানব। এগুলো রসায়নের গুড়ার মেইন বিষয়। তো প্রথমেই আমি যাচ্ছি যে আমাদের চারপাশে ক্রিয়া বিক্রিয়া হয় সেগুলি কি কোনো নিয়ম মানে না এমনিতেই ঘটে যায়? আসলে খুব ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখি আমাদের চারপাশে যত বিক্রিয়া ক্রিয়া হচ্ছে সেগুলি একটা নিয়ম মেনেই হয়। সেই নিয়মগুলোকে বলা হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্রসমূহ। এগুলো হচ্ছে 5টি, ভরের নিত্যসূত্র, স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, মিথুনুপাত সূত্র, গ্যাস আয়তন সূত্র, আর আজকাল অনেক সময় এটাও যোগ করা হয়েছে অ্যাভোগাড্রো সূত্র। তো তোমাদের সিলেবাসে যা আছে, সিবিএসই নির্ধারিত সিলেবাসে আছে ভরের নিত্যসূত্র, স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, গ্যাস আয়তন সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। এই সিলেবাসে তারা মিথুনুপাত সূত্র নিয়ে কোনো আলোচনাই করেনি। তাই আবার ফিরে যাচ্ছি, তাহলে দেখা গেল রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে তখন এগুলি কিছু নিয়ম মানে, সেগুলো আমরা বুঝতে পারি বা না পারি কিন্তু নিয়ম মানে। যেমন আমি যদি হাইড্রোজেন এবং অক্সিজেনের মিলে জল তৈরি করি, সেটার যদি রাসায়নিক সমীকরণ আমাদের জানা আছে, আমরা ছোটো ক্লাসে সেটা পড়েছি, 2H2+O2 gives 2H2O। তো এইখানে আমরা যদি লক্ষ্য করি হাইড্রোজেন 4 গ্রাম বিক্রিয়া করছে অক্সিজেন 32 গ্রামের সঙ্গে, আর উৎপন্ন হচ্ছে জল 36 গ্রাম। তাহলে যারা বিক্রিয়া করলো তাদের মোট ভর যেটা দাঁড়ালো 36, যেটা উৎপন্ন হলো জল সেটার ভরও 36, তার মানে ভর কনস্ট্যান্ট মানে স্থির, দুই দিকের ভর সমান। এটাকে বলা হচ্ছে ভরের নিত্যসূত্র। তো আমরা একটা সূত্র পেলাম যেটা রাসায়নিক বিক্রিয়ার সময় পালিত হয়, সেটা হলো ভরের নিত্যসূত্র। ল্যাভোসিয়ার নামক একজন বিজ্ঞানী সেটাকে আমাদের সামনে এনেছিলেন। তো ভরের নিত্যসূত্র কি? যে কোনো বিক্রিয়ার পূর্বে ক্রিয়ক গ্যাসগুলির মোট ভর বিক্রিয়ার শেষে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান হয়, যেটা আমি উদাহরণ দিয়ে আগে বুঝালাম। তার মানে বিক্রিয়ার সময় ভরের কোনো ধ্বংস হয় না, অর্থাৎ ভর নিত্য থাকে। যে ভর নিয়ে বিক্রিয়া হয়েছিল সেই ভরটাই বিক্রিয়াজাত পদার্থের মধ্যে চলে গেল, তার মানে ভরের কোনো বিনাশ নেই। এটাই ভরের নিত্যসূত্র প্রথমটা। দ্বিতীয়টা যে সূত্রটা হচ্ছে, মনে করো তুমি জল সম্বন্ধে তোমরা জানো ফর্মুলা H2O। এখন যেই জলটা নদীতে পাওয়া যায়, পুকুরে পাওয়া যায়, ঝর্ণায় পাওয়া যায়, সাগরে পাওয়া যায়, ইভেন আমরা পরীক্ষাগারেও জল তৈরি করতে পারি। তো যেখানেই জল তৈরি করি না কেন, জলের ফর্মুলা হচ্ছে H2O। তো H2O-র মধ্যে কী আছে? হাইড্রোজেন আর অক্সিজেন। তো এই হাইড্রোজেন আর অক্সিজেনের যদি আমি ভরের বা ওজনে অনুপাত নেই H2O-র মধ্যে, আমরা দেখি 2:16, ছোটো করলে 1:8। অর্থাৎ জল যেখান থেকেই সংগ্রহ করা হোক না কেন, জলের যে উপাদান মৌলগুলি আছে তাদের যে ওজনগত অনুপাত সেটা সবসময় 1:8 হবে। এটাইকে বলা হচ্ছে স্থির অনুপাত সূত্র। এটা দিয়েছিলেন প্রাউস নামক বিজ্ঞানী। তাহলে আমরা বলতে পারি একটি পদার্থ বা যৌগকে যে কোনোভাবেই তৈরি করা বা সংগ্রহ করা হোক না কেন, তার উপাদান মৌলগুলির ওজনগত অনুপাত সর্বদা স্থির বা ধ্রুবক। এটাই সেনাপা সূত্র। এটাই তো আমাদের সামনে, আমরা অনেক যৌগ তৈরি করছি, আমরা তো এগুলো খেয়াল করি না। 3 নম্বর উদাহরণে আছি, সেটা হচ্ছে যে এমনও তো হয় যে দুইটা মৌল মিলে একের বেশি যৌগ তৈরি করতে পারে। তোমাদের হয়তো মনেও আছে, যেমন কার্বন আর অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে কার্বন মনোক্সাইড হতে পারে, আবার কার্বন ডাইঅক্সাইড হতে পারে। মানে তাহলে দুটা মৌল মিলে একের বেশি যৌগ করলো। একের বেশি যৌগ করলো কী কী? CO এবং CO2। আমি যদি CO-তে কার্বন আর অক্সিজেনের ওজনগত অনুপাত নেই, আমি পাই 12:16, তার মানে ছোটো করলে 3:4। আবার কার্বন ডাইঅক্সাইডে যদি আমি যাই, আবার কার্বন অক্সিজেনের যদি ওজনগত অনুপাত নেই, তাহলে 12:32, ছোটো করলে 3:8। তাহলে কার্বন মনোক্সাইডে পেলাম 3:4, আর কার্বন ডাইঅক্সাইডে পেলাম 3:8।

টু এইট। এইবার দেখো কার্বনের ওজন কিন্তু স্থির হয়ে গেছে, তাহলে এই স্থির ওজনটাকে যদি আমি আলাদা করে নিই তাহলে দু জায়গায় অক্সিজেনের ওজনগত অনুপাত কি আসছে, দু জায়গায় ওজনগত অনুপাত আসছে আসছে 4:8=1:2, এটা একটা পূর্ণ সংখ্যার সর অনুপাত। এভাবে আমরা যে কোনো এইরকম যদি উদাহরণ নিতে পারি যে দুইটা মৌল মিলে একাধিক যৌগ হয়, তখন আমরা দেখব একটা মৌলের স্থির ওজনটাকে ধরে নিলে, আলগা করে নিলে, অন্য মৌলগুলির যে বিভিন্ন ওজনের অনুপাত আছে সেটা সর্বদা পূর্ণ সংখ্যার সরল অনুপাত হবে। এটাই গুণানুপাত সূত্র। এটা আমাদের সামনে এনেছিলেন বিজ্ঞানী ডাল্টন। তাহলে গুণানুপাত সূত্রটা কী হলো, যদি দুটি মৌল মিলে একাধিক যৌগ উৎপন্ন করে তাহলে একটি মৌলের স্থির ওজনের সঙ্গে অপর মৌলগুলি যে যে ওজনে যুক্ত থাকে সেই ওজনগুলির অনুপাত সর্বদা পূর্ণ সংখ্যার সরল অনুপাত হয়। বুঝতে পারলে? তাহলে আমরা 3 নম্বর সূত্র পেলাম, গুণানুপাত সূত্র, এটাকে বলা হয় গুণানুপাত সূত্র। 4 নম্বর যেটা, এটা হচ্ছে গ্যাস আয়তন সূত্র গিভেন বাই গেলুসাক, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এটা কি? এটাকে বলা হচ্ছে, ধরে নাও গ্যাস আর গ্যাসের সঙ্গে বিক্রিয়া হয়ে গ্যাস উৎপন্ন হলো, এটা এটা এই এটার কন্ডিশন হলেই গ্যাস গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে গ্যাস উৎপন্ন করলো। এখন গ্যাস উৎপন্ন করলো, এখন এটা এই বিক্রিয়াটা থাকতে হবে একই চাপ তাপমাত্রায়। এবং দেখা যায় যারা বিক্রিয়া করলো তাদের আয়তনের অনুপাত সরল হয়, আর যেটা উৎপন্ন হলো অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ যেটা উৎপন্ন হলো সেটাও গ্যাসীয়, তার আয়তনও পূর্বের আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। মনে করো একই চাপ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করলো। তাহলে এখানে যদি আমি রিয়াকশনটা লিখি, H2+Cl2 গিভস 2HCl, তাহলে এক আয়তন হাইড্রোজেন এক আয়তন ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করলো 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। যারা বিক্রিয়া করলো হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন তাদের আয়তনের অনুপাত 1:1। এবার যেটা উৎপন্ন হলো তার তার আয়তনের সঙ্গে যদি পূর্বের আয়তনটাকে আমি নিই, তাহলে এবার অনুপাতটা দাঁড়াবে 1:1:2। আগেরটাও সরল অনুপাত ছিল, এবার বিক্রিয়াজাত পদার্থের আয়তনটাও নিয়ে নেওয়ার ফলে এটাও দাঁড়ালো সরল অনুপাত, কারণ পূর্বে ছিল 1:1, এটাও সরল অনুপাত, আর এবার 1:1:2, এটাও সরল অনুপাত। তাহলে গ্যাস আয়তন সূত্রের কন্ডিশনটা হচ্ছে যে গ্যাসে গ্যাসে বিক্রিয়া করে গ্যাস উৎপন্ন হতে হবে এবং একই চাপ তাপমাত্রায় বিক্রিয়াটা সংঘটিত হতে হবে। এবার আসছি আরেকটি সূত্র, যেটা তোমাদের CBSE কোর্সের মধ্যে ঢোকানো হয়েছে, অ্যাভোগাড্রো সূত্র। এটা তোমরা জানো, অ্যাভোগাড্রো পুরানো 9-10 এটা অ্যাভোগাড্রো প্রকল্প বলে বলা হতো। এটা অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো একজন ইতালীয় বিজ্ঞানী, তিনি এটা আমাদের সামনে এনেছিলেন। তিনি বলেছেন যে একই তাপমাত্রা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ তাপমাত্রা চাপ যদি একই হয় তাহলে যে কোনো গ্যাস হোক তার আয়তন যদি সমান হয় তাহলে সমান সংখ্যক অণু থাকবে। অর্থাৎ আমি যদি 1 লিটার হাইড্রোজেন নিই এবং দেখি সেখানে n সংখ্যক অণু আছে, তাহলে একই চাপ তাপমাত্রায় 1 লিটার কার্বন ডাইঅক্সাইড নিলে তাতেও n সংখ্যক অণু থাকবে, 1 লিটার নাইট্রোজেন নিলে তাতেও n সংখ্যক অণু থাকবে, 1 লিটার অক্সিজেন নিলে তাতেও n সংখ্যক অণু থাকবে। অর্থাৎ একই চাপ তাপমাত্রায় সমান আয়তন যে কোনো গ্যাসে সমসংখ্যক, এটাই অ্যাভোগাড্রো সূত্র। এবার তাহলে আমরা কি একটু ফিরে দেখি, আমরা কি দেখলাম, যে কোনো রাসায়নিক বিক্রিয়া কতগুলি নিয়ম মেনে চলে, সেই নিয়মগুলিকে বলা হয় রাসায়নিক সংযোগ সূত্র। এবং এই বিক্রিয়া এই সূত্রগুলি কী কী, ভরের নিত্য সূত্র, সেনবার সূত্র, গুণানুপাত সূত্র, গ্যাস আয়তন সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। এইবার তোমাদের প্রশ্ন আসতে পারে, রাসায়নিক সংযোগ সূত্র কী, এগুলি কয়টি এবং কী কী, এগুলি বলো এবং ব্যাখ্যা করো, এইভাবে প্রশ্ন আসতে পারে। আসতে পারে গুণানুপাত সূত্রের প্রবক্তাকে, আসতে পারে সেনবার সূত্রের প্রবক্তাকে, ইত্যাদি ইত্যাদি এই ধরনের প্রশ্ন, এগুলো সহজ সরল এবং এগুলোর উপর

অঙ্ক আসতে পারে, অঙ্ক মানে মানে গাণিতিক সমস্যা আসতে পারে এই সূত্রগুলোর উপর বেস করে। এগুলি তোমাদের বইয়ে উদাহরণে করা আছে, সেগুলো দেখবে। এবার আমরা চলে যাচ্ছি, যেহেতু চ্যাপ্টারটা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি রসায়নের গুড়ার কথা, তাহলে গুড়া বলতে আমরা ভিতটা বুঝি। তো পদার্থের ভিতটা কী, পদার্থের মধ্যে আছে কী, সেগুলোও তোমরা ছোটো ক্লাসে 9-10 পড়েছ। যে কোনো পদার্থই ছোটো ছোটো কণা দ্বারা গঠিত, এবং ওই সময় তোমরা দেখেছো কণাগুলাকে পরমাণু, পরে শুনেছ অণু। তাহলে পদার্থের ভিতটা হচ্ছে পরমাণু এবং অণু। সেই পরমাণু এবং অণু, তার ধারণা কীভাবে এলো? ডাল্টন নামক একজন বিজ্ঞানী বললেন যে পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যে কণাগুলিকে আর ভাঙা যায় না, সেটাকে বললেন পরমাণু। তাহলে পরমাণুর জনক বা পরমাণুর আইডিয়াটা, ধারণাটা দিলেন ডাল্টন। তিনি তার কতগুলি বক্তব্য বললেন যে কোনো পদার্থ অতি ক্ষুদ্র কণার দ্বারা গঠিত, যা অবিভাজ্য, তার নাম দিলেন পরমাণু। পরমাণু ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না। একই ধরনের পদার্থের পরমাণুর ওজন ধর্ম একই হয়, ভিন্ন ধরনের পরমাণুর ওজন ধর্ম ভিন্ন হয়। রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুগুলি একটি পূর্ণসংখ্যার অনুপাতে যুক্ত হয়। এই বলে তিনি কতগুলো বক্তব্য দিলেন, যেটাকে বলা হয় ডাল্টনের পরমাণুবাদ। এটা শিখবে, এটা ভালোভাবে পড়বে, এটা ছোটো ক্লাসেও পড়েছ। তো পরমাণুবাদের জনক কাকে বলা হয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে, ডাল্টন, জন ডাল্টন। এবার অণু সম্বন্ধে ধারণাটা কে দিলেন? অণুর ধারণাটা দিলেন অ্যামেডিও অ্যাভোগাড্রো। তিনি বললেন অণু পদার্থের একটি সূক্ষ্মতম কণা, তবে সে বিভাজ্য এবং বিভাজিত হয়ে পরমাণু সৃষ্টি করে। তাহলে আমরা অণু ধারণার জনককে অ্যাভোগাড্রো। পদার্থের মধ্যে সবচেয়ে ছোটো ছোটো কণা আছে, তারা দুই ধরনের ধারণা পেলাম আমরা। একটা ধারণা পেলাম পরমাণু, আরেকটা ধারণা পেলাম অণু। পরমাণু অবিভাজ্য কিন্তু অণু বিভাজ্য। এই যে পদার্থের ভিতরের যে গঠনটা, সেটা দুই ধরনের কণা দ্বারা গঠিত, পরমাণু এবং অণু। অণু বিভাজ্য, বিভাজিত হয়ে পরমাণু দেয়, আর পরমাণু অবিভাজ্য। তো আমারে প্রশ্ন করতে পারে যে অনুবাদের জনককে, অ্যাভোগাড্রো। তো অ্যাভোগাড্রো এই যে প্রকল্প বা ধারণাটা দিলেন, তার সাহায্যে আমরা বিভিন্ন জিনিস প্রমাণ করতে পারি। যেমন m=2dটা পেয়ে এসেছ ক্লাস 9-10-এ। এনটিপিতে যে কোনো পদার্থের এক মোলের বা এক গ্রাম পরমাণুর এক গ্রাম অণুর আয়তন 22.4 liters, এগুলো তার এই প্রকল্পের প্রয়োগ বা এই প্রকল্পের সাহায্যে প্রমাণ করা গেছে। এবার তোমরা যেটা শিখবে, পরমাণু আর অণুর মধ্যে পার্থক্য। পরমাণু মৌলিক কণা, সেটা বিভাজ্য নয়, আর অণু ও একটা ক্ষুদ্রতম কণা, সেটা বিভাজ্য। পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, বিভাজিত হয়ে পরমাণুতে পরিণত হয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এইভাবে পরমাণু অণুর ধারণাটা শিখবে, এবং তাদের মধ্যে মৌলিক পার্থক্যটাও শিখবে। এবার আমরা চলে যাচ্ছি পদার্থের সংকেত কিভাবে লেখা হয়। সংকেত মানে সংকেত কত ধরনের হয়, একটা হয় স্থূল সংকেত, আর একটা হয় আণবিক সংকেত। স্থূল সংকেতটা হলো যে আমরা যদি পদার্থের পরমাণুর সংখ্যার অনুপাত নিয়ে সংকেত তৈরি করি, সেটা হচ্ছে স্থূল সংকেত। কিন্তু একটা পদার্থের সঠিক পদার্থের যে পরমাণুগুলি আছে তার সঠিক সংখ্যা দিয়ে যদি আমরা একটা সংকেত প্রকাশ করি, সেটাকে বলবো আমরা আণবিক সংকেত। এই দুই ধরনের সংকেতের মধ্যে সম্পর্ক হলো স্থূল সংকেত n = আণবিক সংকেত, যেখানে n = 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এটা দিয়েও গাণিতিক সমস্যা আসে। এই গাণিতিক সমস্যাগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যা শিখবে সেটা হলো স্থূল সংকেত ও আণবিক সংকেত কী, এদের মধ্যে সম্পর্ক কী, এবং এইটার উপরে বেস করে যে গাণিতিক সমস্যা আছে সেই সমস্যাগুলি করবে। তারপরে আসছি মোল সম্বন্ধে ধারণা, এটা খুব ইম্পর্ট্যান্ট। মোল তো, মোল হলো যে কোনো পদার্থের পরিমাণের এসআই একক। এটাতে এটা ডেফিনেশনটা হচ্ছে এইভাবে, 0.012 kg কার্বন 12 আইসোটোপে যতগুলি পরমাণু থাকে, ঠিক তত সংখ্যক কণা কোনো পদার্থের যে পরিমাণে থাকবে সেটাই হচ্ছে।

0: মোল, এবং এটা যে কোনো পদার্থের পরিমাণের এসআই একক, খুব ইম্পর্ট্যান্ট। মোল, মোল সম্বন্ধে ডেফিনেশন থাকবে, এর উপরে অঙ্ক থাকবে বা গাণিতিক সমস্যা থাকবে, এটা করবেই, তোমরা এইটা এই ডেফিনেশনটা ভালোভাবে জানবে। মোল কি বা পদার্থের এসআই ইউনিট, মানে পদার্থের পরিমাণের এসআই একক কি, মোল সম্বন্ধে তোমরা জানবে। আবার বলছি, 0.012 কেজি কার্বন 12 আইসোটোপের মধ্যে যতগুলি পরমাণু থাকে তার ঠিক তত সংখ্যক কণা অন্য পদার্থের যে পরিমাণে থাকবে সেটাই হবে ওই পদার্থের 1 মোল। বুঝতে পেরেছ? সেটা খুব ভালোভাবে দেখবে, মোলের উপর গাণিতিক সমস্যাগুলি দেখবে। আমরা ভবিষ্যতে আগামী ক্লাসে এগুলি সম্বন্ধে আরও ডিটেলস আলোচনা করব। আজকের আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থেকো, পড়াশোনা মন দিয়ে করো, অনলাইন ক্লাস বা রেডিওতে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো ফলো করো, এবং সেগুলি মাধ্যমে পড়াশোনায় এগিয়ে যাও, কারণ আমরা একটা বিশ্রী পরিস্থিতির মধ্যে চলছি। সবাইকে আগামী দিনের শুভেচ্ছা রইল।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল একাদশ শ্রেণীর রসায়ন, পড়ালেন শিক্ষক শ্রী রথীন্দ্র ঘোষ।
2: শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা এখানে শেষ হল। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন দেবাশিস দেব। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী গোলা শহর। এখন শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চে। মালঞ্চে প্রথম গান আমার প্রাণের পরে চলে গেলে, শিল্পী ইন্দ্রাণী সেন।

নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ আজ এ পর্যন্তই। নমস্কার, আকাশবাণী কোলা শহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

হ্যাঁ, দেখুন, দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রেলি করে শোনানো হল। আকাশবাণী গোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz আকাশবাণীর গোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনুন আধুনিক গান শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন আধুনিক বাংলা গান আকাশবাণী গোলাশহর। এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান।

এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে বেহাগ রাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন বারেকুল্লাহ আলি খান, আকাশবাণী কোলা শহর। এখন দিল্লি কিন্তু দুঃখিত কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 3,100 কোটি টাকা। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভা সাংসদ আজ শিবসেনায় যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। অ্যান্ডি বারহাম মেকারফিল্ডের সাংসদ হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। ভারত ISSF জুনিয়র শুটিং বিশ্ব প্রতিযোগিতায় আরও 4টি পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
1: ভারত যো কর রহা হ্যায় ও আনে ওয়ালে 1,000 বর্ষ কা ফিউচার লিখনে ওয়ালা হ্যায় অর ইয়াহি দুনিয়া কে লিয়ে সবসে বড়ি ভারত কি গ্যারান্টি হ্যায়। ভারত ফাস্ট গ্রোয়িং ইকোনমি ভি হ্যায়, এক ক্রেডিবল ইকোনমি ভি হ্যায়।
0: শ্রী মোদী আরও বলেন, গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই সমস্ত উদ্যোগ আগামী 1,000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি আট মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 1,00,000 পদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগ

0: জন্য ইউপিএসসির ধাঁচে গড়ে তোলা হবে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো। নতুন দিল্লির আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য রাজ্য নিউটাউনে 5 একর জমি দেবে। আধিকারিকদের পোস্টিং কলকাতার বাইরে হলে তাদের সন্তানদের উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে কলকাতায় গড়ে তোলা হবে সংস্কৃতি স্কুল। সরকারি কর্মচারীদের কার্যকারিতা বৃদ্ধির জন্য যেকোনো সময় যেকোনো স্থানে যেকোনো ডিভাইসের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ দিতে কেন্দ্রের আইগট বা মিশন কর্মযোগী কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে অর্থমন্ত্রী জানান।
1: আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই স্কিমে আশা ICDS কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের CM রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।
0: ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের ডানকুনি ও লুধিয়ানা সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনিতে। হুগলির ডানকুনি ও মগরার মধ্যে একটি স্ট্র্যাটেজিক্যাল রোড করিডোর গড়ে তোলার জন্য বরাদ্দ করা হয়েছে 1,800 কোটি টাকার বেশি। 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা নিউ টাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। হলদিয়া ও কলকাতা বন্দরের পাশাপাশি নতুন একটি গভীর সমুদ্র বন্দর পূর্ব মেদিনীপুরের দাদনপাত্র বাড়ে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা এবং বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। সম্প্রসারিত করা হবে কোচবিহার বিমানবন্দরকে, এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কল্যাণীর কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1,500 একর জমি চিহ্নিত করবে রাজ্য সরকার। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আগামী 2 বছরের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড়ের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত DA ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। এর সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্দে আজ জানিয়েছেন শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভা সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দীনা পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকছাওড়ে, নাগেশ পাতিল এবং ওমপ্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী সিন্দে বলেন, 2022 জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পরে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। একে এক ঐতিহাসিক দিন হিসেবেও তিনি বর্ণনা করেন।
2: আজ কা দিন শিবসেনা কে লিয়ে ঐতিহাসিক দিন হ্যায়। হামারে 6,000 শিবসেনা মে শামিল হুয়ে হ্যায়। ইসসে শিবসেনা কি তাকত বড় রহি হ্যায়। শিবসেনা সেকেন্ড লার্জেস্ট পার্টি মহারাষ্ট্র মে হো চুকি হ্যায় অর ইয়ে ডাবল ইঞ্জিন কি সরকার হ্যায়। মহারাষ্ট্র কো আদরণীয় প্রধানমন্ত্রী মোদি জি ভি বহুত বড়ে পৈমানে পে সহযোগ কর রহে হ্যায়, ইসলিয়ে বিকাশ হো রহা হ্যায়।
0: উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের উপর একটি অ্যানিমেশন কোচিং সেন্টারে এই আগুন লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক বলেছেন, 16 থেকে 25 বছর বয়সী ওই ছাত্রছাত্রীরা যখন কোচিং সেন্টারে ছিলেন সেই সময় এই আগুন লাগে। ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা ছোটাছুটি শুরু করে। বেশিরভাগ পড়ুয়ারই মৃত্যু হয় দম বন্ধ হয়ে। আহত 6 জন ছাত্রকে লখনৌয়ের KGMC হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীরা তাদের উদ্ধার করেন। আরো কেউ আটকে আছে কিনা তারা তা খুঁজে দেখছেন। উপমুখ্যমন্ত্রী আরো জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।
3: घटना की उच्च स्तरीय जांच के निर्देश दे दिए हैं। प्रमुख सचिव गृह DGP मौके पर बुलाया गया है और उनको निर्देश दिए हैं कि घटना के कारणों की जांच और घटना कैसे घटी, भविष्य में न घटे, इसकी कड़ी कार्रवाई करें।
0: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ দুর্ঘটনাস্থলে যান, ত্রাণ ও উদ্ধারের কাজ খতিয়ে দেখেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে চিতা মিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন এবং বলেন, এই উচ্চাকাঙ্ক্ষী সংরক্ষণ কর্মসূচির সাফল্যে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল।

0: অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণীর কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিজের দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। দুবছর আগে প্রধানমন্ত্রী পদে শপথকে তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টারমার। 10 নম্বর টাউনিং স্ট্রিটের বাইরে অপেক্ষারত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তনের লক্ষ্য নিয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন। এদিকে কিয়ের স্টারমারের পদত্যাগের পর মেকারফিল্ডের সাংসদ হিসেবে ব্রিটেনের বরিষ্ঠ রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহাম আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। স্টারমারের উত্তরসূরি হওয়ার দৌড়ে অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত বার্নহাম মেকারফিল্ডের এক গুরুত্বপূর্ণ উপনির্বাচনে রিফর্ম ইউকের প্রার্থীকে পরাজিত করে ওয়েস্টমিনস্টারে ফেরার পর অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন। কাতারে রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আছেন বেশ কয়েকজন ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত। ভারতীয়দের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স বলেছেন, সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে শান্তি বৈঠক সংঘাত অবসানে সফল ভিত রচনা করেছে। সুইজারল্যান্ডে দুদেশের মধ্যে যুদ্ধাবসানের লক্ষ্যে প্রাথমিক আলোচনার অঙ্গ হিসেবে ইরান সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের কালিবাফের সঙ্গে এক দীর্ঘ বৈঠকের পর ভান্স একথা জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, দেশের উত্তরাংশে বসবাসকারী এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে তৈরি হওয়া যে কোনো রকম বিপদের প্রত্যক্ষ বা পরোক্ষ আশঙ্কা প্রতিহত করার পূর্ণ অধিকার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর আছে। গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে। ভারত শুটিং এর ISSF জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরো চারটি পদক পেয়ে পদক তালিকায় নিজের স্থান মজবুত করেছে। শেষ করার আগে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলি করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান।

0: External Affairs Minister Dr. S. Jaishankar today met his Mongolian counterpart Batsetseg Batmuk in Ulaanbaatar. In a social media post, Dr. S. Jaishankar said, the talks underscored the warmth, depth and potential of the India-Mongolia strategic partnership. The two leaders reviewed progress in key areas of bilateral cooperation, including development projects, capacity building, culture, education and security. In the FIFA World Cup 2026, Argentina will take on Austria in Group J fixture at Arlington in US in a short while from now. The match will begin at 10:30 p.m. Indian Standard Time. All eyes will be on one of the greatest football players of all time and Argentine player, Lionel Messi, who shattered records with his first ever hat-trick in a World Cup during match against Algeria. In the match against Austria, if Messi gets on the score sheet, he will eclipse Germany's Miroslav Klose's 16 goals to become the highest ever goal scorer in the World Cup. In another clash, France will lock horns with Iraq in Philadelphia at 2:30 a.m. later tonight. In shooting, India added 4 more medals at the ISSF Junior World Championship, including a gold medal by teenager Pritam Khendre, Zue in Germany, to strengthen its position at the top of the medals tally. Pritam Khendre clinched gold in the 10-meter air rifle men's junior event, earning country's 5th gold medal of the championship. India's overall medal tally has now risen to 12, comprising 5 gold, 1 silver and 6 bronze medals. And now before we close, here are the highlights of the bulletin. Prime Minister Narendra Modi says, India's world's fastest growing economy and emerging as a reliable global power. United States eases restrictions on Iranian oil exports for 60 days after significant progress in Switzerland talks. UK Prime Minister Keir Starmer announces resignation amid Labour Party turmoil. Newly sworn in MP Andy Burnham emerges as frontrunner to succeed him. In Qatar, 13 people including Indians killed in an explosion at Ras Laffan Industrial City. And in FIFA World Cup, Argentina to face Austria in a Group J clash at Arlington in US in a short while. And with that, we conclude tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 23 জুন মঙ্গলবার আমাদের অধিবেশন শুরু হবে 5:55 PM। 6:00 অমৃতবাণীতে শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:07 শুনবেন দেশাত্মবোধক গান। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক বাংলা গান। 9:00 প্রথমে হিন্দি নিউজ বুলেটিন এবং 9:05 ইংলিশ নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 11:00 সরাসরি ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। বেলা 12:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি। 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন আধুনিক গান। বেলা 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন লোকগীতি। 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি নিউজ বুলেটিন এবং 3:05 ইংলিশ নিউজ বুলেটিন পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। এবং এর অব্যবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান

রেলে করে শোনানো হবে। সন্ধ্যে ছটায় খড়গৃহস্থিতে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার। 6:30 কিষাণ বাণীতে শুনবেন কৃষি আলোচনা। 7:00 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলি করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলি করে শোনানো হবে। 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 8:30 ভয়েসমেল অনুষ্ঠান গীত বাহার। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন গজল। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 5:55। স্টুডিও ঘড়িতে এখন সময় 10:34:15। শুভরাত্রি, জয় হিন্দ।